0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ শনিবার, ষোলোই জ্যৈষ্ঠ, বারোই জিলহজ, ত্রিশে মে। বাংলাদেশ বেতার, খবর পড়ছি আফজাল হোসেন। শুরুতেই শিরোনাম। যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে দেশে আজ পালিত হচ্ছে স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী। ঈদ উল আজহার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য ব্যবস্থাপনায় দায়িত্ব অবহেলায় ঢাকার দুই সিটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাময়িক বরখাস্ত। 48 ঘণ্টার মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের ব্যর্থতায় ঢাকার দুই সিটির ৬ কর্মকর্তাকে প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থার গ্রহণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে গতরাতে শুরু হল ফিরতি ফ্লাইট। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ব্যাপারে বৈঠক করলেন ডোনাল্ড ট্রাম্প। কেবল কথাই নয়, ওয়াশিংটনের কাজেই আস্থা রাখবে তেহরান, বলেছে ইরান। এবং এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে আজ স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী আজ। ১৯৮১ সালের ত্রিশে মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য তাকে হত্যা করে। এবারে শুনুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে একটি বিশেষ প্রতিবেদন।
2: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসেছিলেন ধূমকেতুর মতো, কিন্তু রেখে গেছেন ধ্রুবতারার মতো এক দীপ্ত আলো। ১৯৩৬ সালের ১৯শে জানুয়ারি বগুড়ার বাগবাড়ির এক সাধারণ মাটিতে জন্ম নিয়েছিলেন তিনি। কে জানত এই শিশুই একদিন হয়ে উঠবে বাংলাদেশের ইতিহাসের রূপকার এবং পথ প্রদর্শক। সময়ের স্রোতে ভেসে তিনি যোগ দিলেন সেনাবাহিনীতে। দেশের প্রতি অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে করতেই ১৯৬০ সালে তার জীবনে বসন্তের মতো এসেছিলেন বেগম খালেদা জিয়া। শুরু হল এক নতুন পথ চলা, যা কেবল দাম্পত্যের নয়, ছিল এক মহাকাব্যিক ইতিহাসের মেলবন্ধন। ১৯৭১ সাল, চারদিকে যখন ঘোর অন্ধকার, ২৫শে মার্চের কাল রাত্রের নৃশংস হত্যাকাণ্ডের পর জাতি যখন দিশাহীন, সে সময় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে এলো এক অকুতোভয় কণ্ঠস্বর। মেজর জিয়ার কণ্ঠে স্বাধীনতার সেই অমিয় ঘোষণা বাঙালির বুকে জ্বালিয়ে দিয়েছিল মুক্তির অনির্বাণ শিখা। রক্তক্ষয়ী যুদ্ধের পর জন্ম নিল স্বাধীন বাংলাদেশ। পরবর্তীতে ইতিহাসের এক ক্রান্তি লগ্নে দেশ মাতৃকার আহ্বানে তিনি গ্রহণ করেছিলেন রাষ্ট্রপতির গুরুভার। শুধু শাসন নয়, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত চষে বেড়ালেন জিয়াউর রহমান, রোপণ করলেন বহুদলীয় গণতন্ত্রের বীজ। ১৯৭৮ সালে জন্ম দিলেন বাংলাদেশের জাতীয়তাবাদের অবিনাশী দর্শন, আর সেই দর্শনকে ধারণ করেই আলোর মুখ দেখল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জনগণের বিপুল রায়ে পুনরায় নির্বাচিত হয়ে গঠন করলেন এক যুগান্তকারী সরকার। জিয়া মানেই ছিল এক সোনালী অধ্যায়। তার শাসনামলে বাংলাদেশ দেখেছিল এক নতুন অর্থনৈতিক বিপ্লব। খাল কাটা কর্মসূচি, সবুজ বিপ্লব আর স্বনির্ভরতার মন্ত্রে উজ্জীবিত হয়েছিল গ্রামীণ অর্থনীতি। শুধু তাই নয়, বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকাকে তিনি এনে দিয়েছিলেন অনন্য মর্যাদা। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সারা বিশ্বে বাংলাদেশের শ্রমবাজারের দ্বার উন্মোচন করেছিলেন তিনি। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার সেতুবন্ধন রচনায় তারই মস্তিষ্ক প্রসূত ফল ছিল আজকের সার্ক। কেমন ছিল জিয়াউর রহমানের শাসনকাল, যেমনটা বাংলাদেশ বেতারকে বলছিলেন কয়েকজন?
3: যথেষ্ট ভালো ছিল, তার অবদান কেউ বলতে পারবে না। সে যে কাজ বাজ করছে ওটা চিরদিন অমরই থাকবে। জিয়াউর রহমান যেই করছে, তার ছেলে যে উদ্যোগ নিয়েছে, সর্ববিষয়ে ভালো চলতে আছে।
4: আমরা তখন ছোট ছিলাম, শুনেছি যাই দেখি তখন তিনি খুব ভালো শাসন ব্যবস্থা করেছেন, কাল খনন করে গেছেন, বিশাল অবদান তার আছে।
5: তার শাসন আমলে তিনি যে কাজগুলো করছেন, দেশের যত ভালো ভালো কাজ, যেমন খাল খনন থেকে শুরু করে কৃষকদের সহযোগিতা থেকে শুরু করে বিদেশে প্রবাসীদেরকে যে ফ্যাসিলিটি সে দিয়েছে, আমি শুনেছি যে খুব ভালো ছিল ওই সময়টা।
2: কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যিনি স্বাধীনতার ডাক দিয়ে জাতিকে জাগিয়েছিলেন, সেই মহানায়ক চির বিদায় নিয়েছিলেন ভোরের আলো ফোটার আগেই। ১৯৮১ সালে ব্যক্তি জিয়াউর রহমানকে ঘাতকের বুলেটে স্তব্ধ করে দিয়েছিল ঠিকই, কিন্তু তার আদর্শকে মুছে দিতে পারেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ সমাপ্ত করার গুরুদায়িত্ব কাঁধে তুলে নেন তার সুযোগ্য সহধর্মিনী বেগম খালেদা জিয়া, যিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
4: সহধর্মিনী বেগম খালেদা জিয়া অনেক কাজ করে গেছে বাংলাদেশের মানুষ অধিকার অংশে, তার খুব চাইতে আর কি খুব ভালো মানুষ ছিল।
6: যখন আমরা ছোট ছিলাম তখন শুনছিলাম যে জিয়াউর রহমান অনেক ভালো লোক ছিল, জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিল তখন সৌদি আরবের সাথে নাকি ওনার সম্পর্ক ভালো ছিল, তখন আমাদের বাংলাদেশি বাঙালিরা অনেক ওই দেশে পাঠাইতো, কাজ টাজ করত।
2: আজ চার দশক পর সেই মহান নেতার রক্ত ও আদর্শের যোগ্য উত্তরসূরি তারই সুযোগ্য সন্তান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনার পবিত্র দায়িত্ব পালন করছেন। পিতার সেই অসমাপ্ত স্বপ্ন, সেই স্বনির্ভর ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তিনি আজ ১৬ কোটি মানুষের আলোকবর্তিকা। ৩০ মে আসে, ৩০ মে যায়, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোনো নির্দিষ্ট ক্যালেন্ডারের পাতায় বন্দী নন। তিনি মিশে আছেন এদেশের বাতাসে, ফসলের মাঠে আর প্রতিটি মুক্তিকামী মানুষের হৃদয়ের মণিকোঠায়। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাদাসিদী নির্বাহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং একজন বাস্তববাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়কের স্বরূপ জনগণের মনিকোঠায় চিরজাগরুক থাকবে। তিনি আশা প্রকাশ করে বলেন, শহীদ জিয়ার কর্মময় জীবন, অগাধ দেশপ্রেম, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠায় অটলতা, স্বনির্ভর উন্নয়ন ভাবনা ও জীবন আদর্শ নতুন প্রজন্মের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপি গত ২৫ মে থেকে ১লা জুন পর্যন্ত ৮ দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সারাদেশে বিশেষ পোস্টার প্রকাশ, দলীয় নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, সংবাদপত্র ও অনলাইন পোর্টালে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ। কর্মসূচির অংশ হিসেবে আজ ভোরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারাদেশের সকল স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে। আজ বেলা ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মীরা রাজধানীর শেরেবাংলা নগরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন। কবর জিয়ারত শেষে সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানায় এবং দেশের অন্যান্য ইউনিটে অসচ্ছল ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র, চাল, ডাল সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। আগামীকাল বেলা ২টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী আয়োজনের প্রস্তুতি এবং দলের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন সভা সমাবেশ নিয়ে গতকাল রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার ভুল করলে সমালোচনা করা যাবে, তবে চক্রান্ত মেনে নেওয়া হবে না। তিনি বলেন, জাতীয় দুর্যোগ ও দারিদ্র্য সহ সব সমস্যার সমাধানে সরকার কাজ করছে, যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার সবকিছুই সরকার বাস্তবায়ন করতে যাচ্ছে। রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি সচক্ষে পর্যবেক্ষণ করতে বিভিন্ন স্পট ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বিকেল থেকে সন্ধে ছটা পর্যন্ত প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী গাড়ি নিয়ে গুলশান অ্যাভিনিউর বাসা থেকে বেরিয়ে গুলশান এক নম্বর সড়ক হয়ে হাতির ঝিল, রামপুরা রোড ও মালিবাগের আবুল হোটেল দিয়ে তালতলা মার্কেট হয়ে বাসাবো যান। এরপর প্রধানমন্ত্রী কমলাপুর স্টেডিয়াম, সাইদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ি মোড় দিয়ে ধোলাইখাল হয়ে শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ সড়ক দিয়ে নারিন্দা হয়ে রায়েরসাহেব বাজার মোড়, আদালত সড়ক হয়ে নয়াবাজার, বংশাল রোড হয়ে গুলিস্তান, শাহবাগ হয়ে এলিফ্যান্ট রোড যান। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে নিউ মার্কেট হয়ে সায়েন্স ল্যাবরেটরি থেকে ডান দিকে কলাবাগান, মিরপুর রোড ও সিটি কলেজের সামনে দিয়ে সীমান্ত স্কোয়ার হয়ে জিগাতলা বাস স্ট্যান্ড দিয়ে 27 নম্বর সড়কে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে মহাখালী এলাকায় যান এবং এলাকায় নগর কর্তৃপক্ষের বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি প্রত্যক্ষ করেন। 48 ঘন্টার মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের স্থান পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ পালনে ব্যর্থতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 6 কর্মকর্তাকে প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গতরাতে প্রধানমন্ত্রীর কাছ থেকে এই নির্দেশনা পেয়েছেন বলে জানিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এ দুই সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা 48 ঘন্টার মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের স্থান পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ পালনে ব্যর্থতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 6 কর্মকর্তাকে প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গতরাতে প্রধানমন্ত্রীর কাছ থেকে এই নির্দেশনা পেয়েছেন বলে জানিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এ দুই সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা

0: 48 ঘন্টার মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের স্থান পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। এর আগে গতকাল বিকেলে এ দুই সিটি কর্পোরেশন এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণে দায়িত্ব অবহেলার জন্য দুই সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে অপসারণ করে তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তারা হলেন ঢাকা উত্তরের কর্পোরেশনের জোন পাঁচের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান ও দক্ষিণ সিটি কর্পোরেশনের জোন এক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালে মুস্তানসির। গতকাল সন্ধ্যে ছটা পর্যন্ত মোট 19,641 টন কোরবানির বর্জ্য মাতোয়েল ল্যান্ডফিল্ডে চূড়ান্ত ডাম্পিং করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেবল বৃহস্পতিবার দিবাগত রাত 12টা থেকে গতকাল সন্ধ্যে ছটা পর্যন্ত মোট 4,827 টন বর্জ্য মাতোয়েল ল্যান্ডফিল্ডে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকেই।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছি সুপ্রভা সেবতী। পবিত্র ঈদ উল আজহার দ্বিতীয় দিনে দেশজুড়ে গতকাল বিরাজ করে উৎসবের আমেজ। ঈদের এই আনন্দময় দিনে পরিবার পরিজন, আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব নিয়ে বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়ান অনেকেই। ঈদ উল আজহা উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় এখন অনেকটাই ফাঁকা রাজধানীর রাস্তাঘাট। রাস্তায় নেই গাড়ির চাপ, শব্দ দূষণ। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো গতকাল ফাঁকা দেখা গেছে, তবে বিনোদন কেন্দ্রগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। আরও শুনুন প্রতিবেদনে।
3: ঈদকে কেন্দ্র করে ছুটির আনন্দে মেতেছেন নগরবাসী। শুক্রবার সকাল থেকেই পরিবার পরিজন ও আত্মীয় স্বজন নিয়ে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। দর্শনার্থীদের উপস্থিতিতে সরগরম ছিল চিড়িয়াখানা এলাকা। জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীরা টিকিট সংগ্রহ শেষে একে একে প্রবেশ করতে থাকেন ভেতরে। নারী পুরুষ শিশু কিশোর সহ সব বয়সী মানুষের উপস্থিতিতে চিড়িয়াখানার ভেতর ও বাইরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। এদিকে বিভিন্ন জাতের পশুর খাঁচার সামনে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। কেউ কেউ আবার গাছের নিচে বসে জিরিয়ে নিচ্ছিলেন। পরিবার নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে আসা দর্শনার্থীরা বলেন,
4: বাচ্চাদেরকে বিভিন্ন প্রাণীর সাথে পরিচয় করানো, দেশে একটা জাতীয় উদ্যানে আসা, এটা একটা অন্যরকম অনুভূতি।
5: পরিবার নিয়ে আসার জন্য চিড়িয়াখানা খুবই ভালো মনে হচ্ছে, কারণ হচ্ছে আগে থেকে অনেক পরিষ্কার হয়েছে, সুন্দর হচ্ছে পরিবেশ।
6: আমরা যে ঢাকা শহরে চার দেয়ালে বসবাস যারা করি, তাদের চোখ কিন্তু সুদূর প্রসারিত না, যতদূর চোখ যায় শুধু দেয়াল আর দেয়াল। বাচ্চাদের নিয়ে আসলাম, বাচ্চাদের মেধা বিকাশ প্লাস বাস্তবতাকে পরিচিত করার জন্য তাদেরকে নিয়ে আসলাম।
3: এছাড়াও পরিবারের সঙ্গে চিড়িয়াখানায় ঘুরতে আসা ছোট বাচ্চাদের আনন্দ ছিল চোখে পড়ার মতো।
7: বাঘ দেখছি, সাপ দেখছি, বাদর দেখছি, হরিণ দেখছি, ময়ূর দেখছি, প্রথম দেখছি এমন বাঘটা।
3: জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, সাধারণত ঈদের পরের এই সময় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় বেশি হয়ে থাকে। এছাড়াও রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
2: নিজেদের অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পবিত্র হজ পালন শেষে গতরাতে শুরু হয়েছে ফিরতি হজ ফ্লাইট। সৌদি আরবের স্থানীয় সময় রাত 12:10 জেদ্দার কিং আবদুল্লা আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে প্রথম ফিরতি ফ্লাইট।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বৃদ্ধির চুক্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একটি বৈঠক।

0: করেছেন। এ সময় তিনি বলেন, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি না করার হুরমুজ প্রণালী উভয় দিকে অবাধ জাহাজ চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়ার এবং জলপথে থাকা সমস্ত মাইন ধ্বংস করার বিষয়ে সম্মত হতে হবে। ট্রাম্প বলেন, বৈঠকটি হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত হয়েছে। এই রুম সাধারণত বড় ধরনের সংকট মোকাবেলার জন্য ব্যবহৃত হয়। বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা বলেছেন, দুই দেশ একটি চুক্তির কাঠামোতে সম্মত হয়েছে যা ট্রাম্প ও ইরানের নেতৃত্বের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই চুক্তির আওতায় যুদ্ধবিরতি 60 দিনের জন্য বাড়ানো হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হবে। এদিকে ইরানের শীর্ষ আলোচক ও সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, তেহরান ওয়াশিংটনের কথায় নয়, কেবল তার কাজেই আস্থা রাখবে। লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন। গতকাল এই হামলা চালানো হয়। এ সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সম্প্রসারিত স্থল অভিযান পরিচালনার জন্য ইসরায়েলি বাহিনী লেবাননের লিতানি নদী অতিক্রম করে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনার পর গত 17 মে যুদ্ধবিরতির মেয়াদ আরও 45 দিন বাড়ানো সত্ত্বেও ইসরায়েল সর্বশেষই সামরিক অভিযান শুরু করে। এদিকে গতকাল পেন্টাগনে লেবানন ও ইসরায়েলের সামরিক প্রতিনিধিদল নিরাপত্তা বিষয়ক বৈঠক করে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, গাজার শতভাগ ভূখণ্ডই ফিলিস্তিনিদের হওয়া উচিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বৃহস্পতিবার গাজা উপত্যকার 70% এলাকার ওপর নিয়ন্ত্রণ সম্প্রসারণের পরিকল্পনা ও পরবর্তীতে পুরো গাজা দখল করা হতে পারে বলেও ইঙ্গিত দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন। খেলা খবর ক্রিকেট। আজ এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে বাংলাদেশ স্বাগতিক স্কটল্যান্ডের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সন্ধে 7টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 11 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 41 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে দেশে আজ পালিত হচ্ছে স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শহাদতবার্ষিকী। ঈদ উল আজহার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে অবহেলায় ঢাকার 2 সিটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাময়িক বরখাস্ত। 48 ঘণ্টার মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার ও ডেঙ্গুর প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের ব্যর্থতায় ঢাকার 2 সিটির 6 কর্মকর্তাকে প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। এবং এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে আজ স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। খবর শেষ হলো।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ
2: সবার সাথে 90.4।

0: বাহারে।
1: আহা, পাহারে যাবো কে কইছে রে?
2: ধুর, আরে লেট মি মো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে, পলি কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
3: কি রে, লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুজা তামা তামা
4: তা জানতো,
3: মগর কি হুনতাছেন পুরাই 100 100 টানে, বুঝছেন না কি চলে?
4: ওহ, লিয়ালি ছেড়ে
3: দিল দিয়া ফিল করেন।
4: ঢাকা FM 90.4।

চলছিল, রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে।

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করলেন কিন্তু।

ঈদ মুবারক। ঈদের তিন দিন ঢাকা এফএম শুনুন ঈদের খুশিতে। ঈদের প্রথম দিন সকাল দশটা থেকে ঈদ মর্নিং ম্যাজিক উইথ পিঙ্কি, দুপুর একটা থেকে লোফি ঈদ উইথ সিফা, বিকেল চারটা থেকে শুনুন রিদমকে কোরবানি বাসে, সন্ধ্যা সাতটায় রিতা থাকছে মিউজিক্যাল শো নিয়ে, আর ভালোবাসার বাংলাদেশ নিয়ে লাভ গুরু ও তানহা তো থাকছেই রাত এগারোটায়। ঈদের

হাউস রাত এগারোটায় অমানিশা শুনুন রনি ও শাফির সঙ্গে। ঈদের তৃতীয় দিন সকাল নয়টা থেকে ঈদ ডায়রিস নিয়ে থাকছে তানহা, দুপুর বারোটা থেকে শুনুন ঈদ রিওয়াইন্ড উইথ পিঙ্কি, বিকাল চারটায় ঈদ মুডে থাকছে রিদম, সন্ধ্যা ছয়টায় শুনুন ক্রেজি ক্রেককে সুপার টিউনসে, আর রাতে থাকছে পূর্ণ দৈর্ঘ্য অডিও সিনেমা হৃদয়পুরে সারখার। ঈদ জমে উঠুক ঢাকা এফএম এর সঙ্গে, ঈদ মুবারক।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
4: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
3: মুকুল টি স্টল,
5: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: সার্ভিস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

ওয়েলকাম টু কোরবানি ডায়েরিজ উইথ আরজে তানহা। ঈদ মুবারক সবাইকে। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা চলে এসেছি আবারও আপনাদের সামনে নতুন একটি শো নিয়ে। যদিও আমি ঠিক সকালবেলায় কিন্তু চলে আসি প্রতিদিন, তবে প্রতিদিন মতো আজকে কিন্তু অন্য রকমের একটা শো নিয়ে, যেহেতু ঈদের পর, সো ঈদের পরের ভাইব নিয়ে কিন্তু আমি শো করছি। এবং গত দু মানে আজকে এবং গতকাল কিন্তু আমি ঠিক সময় মতো মানে ঠিক 9টা বাজে চলে এসেছি, যেহেতু ঈদের সময় তাই একটু লেট করে এসেছি, বিকজ যেহেতু ঈদের ছুটিতে সবাই একটু ঘুমিয়ে থাকেন, লেট করে ওঠেন, তো 9টা থেকে কিন্তু সবার কানেক্ট হয়ে যেতে হবে। ওকে, কারো কিন্তু লেট করা যাবে না। ওকে, আর গতকাল আমি যেতে যেতে একটা কথা বলছিলাম যে সবাই কিন্তু গরু মাংস একটু কম করে খাবেন। কেন বলছিলাম জানেন তো? কারণ আমরা তো জানি যে কোনো জিনিসেরই অতিরিক্ত করা কিন্তু মানে খাওয়া কিন্তু ভালো না, লিমিট, সব কিছুর লিমিট রাখা ভালো। যেমন আপনি যদি খাওয়া দাওয়া বাদ দিয়ে শুধু পানি পান করেন তাহলে কি হবে বলেন তো? আপনি কিন্তু দুর্বল হয়ে যাবেন, শুধু পানি দিয়ে কিন্তু আপনি বেঁচে থাকতে পারবেন না, তাই না? তো ঠিক সেভাবে শুধুমাত্র গরু মাংস খেয়ে বা এই প্রোটিন খেয়ে কিন্তু আপনি বেঁচে থাকতে পারবেন। তার সাথে কিন্তু আপনার ভিটামিন দরকার, ক্যালসিয়াম দরকার এবং কার্বোহাইড্রেট দরকার। তো একটা সুষম যেই খাদ্য ব্যবস্থা যেটাকে বলি এবং ব্যালেন্স ডায়েট বলে সেটাকে, সেটা কিন্তু আমাদের অলওয়েজ মাথায় রাখা উচিত। তো গত দুই দিন ধরেই কিন্তু গরু মাংস খাওয়া হচ্ছে টানা, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। একটু শাকসবজি পাশাপাশি বা একটু ভেজিটেবল, একটু ফল ফ্রুট বা একটু ভালো খাবার, ফাইবার জাতীয় খাবার কিন্তু খেলে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং প্রচুর পরিমাণের পানি খেতে হবে। ওকে, সো আজকে ঈদের তৃতীয় দিন আমি চলে এলাম আপনাদের জন্য কোরবানির ডায়েরিজ নিয়ে। ঢাকা এফএম 90.4 এ থাকবো 12টা পর্যন্ত, সকাল 9টা থেকে 12টা পর্যন্ত আমি থাকবো এবং অনেক গল্প করবো, আড্ডা দিব, মজার মজার কথা শেয়ার করবো আপনাদের সাথে এবং আপনাদের পাঠানো গল্পগুলো পড়বো। আমাকে চাইলে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। কোরবানি মানে শুধু একটা পশু কোরবানি দেওয়া না, এর ভেতরে লুকিয়ে আছে ত্যাগ, ধৈর্য, ভালোবাসা আর নিজের ভেতরটা পরিষ্কার করার একটা শিক্ষা। তিন দিনের এই ব্যস্ততা শেষে আজ যখন চারপাশ একটু শান্ত, তখন হয়তো আমরা বুঝতে পারি কোরবানি আসলে শুধু বাইরে না, ভেতরেও হয়। তো এই ব্যাপার নিয়ে, এই বিষয় নিয়ে আজকে আমরা গল্প করবো, আড্ডা দিব। আমরা এখন এই মুহূর্তে একটা ব্রেক নিব, সুন্দর একটা গান শুনবো, গান শুনতে শুনতে কোরবানির ডায়েরিজ শুরু করবো এবং তারপর একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: Ghaka FM 90.4.
2: Sharadeshi? Shabasha.

0: Sports United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. I Gas United.
1: X Nation, X Station. ওয়েলকাম ব্যাক টু কোরবানির ডায়েরিজ উইথ আরজে তানহা এবং আপনারা শুনছেন ঢাকা FM 90.4। যারা এই মুহূর্ত থেকে কানেক্ট হয়েছেন এবং সবাইকে জানাই ঈদ মুবারক আমি একটু আগেও জানিয়েছি এবং এখন আরেকবার জানিয়ে দিলাম আর কি। যাই হোক, আমরা অনেক সময় ভাবি যে ত্যাগ মানে কষ্ট, কিন্তু কোরবানি আমাদেরকে শেখায় কিছু ত্যাগ করার মধ্যেও শান্তি আছে। নিজের প্রিয় জিনিস ভাগ করে দেওয়া, অন্যের মুখে হাসি ফোটানো, পরিবারের জন্য সময় দেওয়া, এগুলো এক একটা কোরবানি। আর মজার ব্যাপার হলো এই ছোট ছোট ত্যাগগুলোই মানুষের মনকে সব থেকে বেশি শান্ত করে তোলে এবং আরো বেশি পবিত্র করে তোলে, তাই না? সেই ব্যাপারে নিয়ে মানে আমার আজকের শো এর থিম মানে মেইন টপিকই কিন্তু এটাই, যে কোরবানি ডায়েরিজ এর মেইন টপিক হচ্ছে যে আমরা কোরবানি ত্যাগ মানে স্বীকার কেন করবো এবং এই ত্যাগের মাধ্যমে আমরা কি শিক্ষা পেলাম এবং কেন কি আমরা নিজেকে আর কি চেঞ্জ করতে পারি এবং ভালো কাজ করার মধ্যে যে শান্তি সেই সমস্ত কিছু অনুভব করা ব্যাপার সেপার নিয়ে কিন্তু আমি কোরবানি ডায়েরিজ ব্যাপারটা রেখেছি। মানে ডায়েরি মানে কি, ডায়েরিতে আমরা সব কিছু লিখে রাখি, ছোট নিজের সমস্ত কিছু, না বলা কথা, বলা কথা বা বিভিন্ন ঘটনা বা নিজের চেঞ্জ সব কিছু লিখে রাখে। ঠিক সেভাবেই কোরবানির ডায়েরিজেও আমরা কিন্তু আমাদের কোরবানির সকল পজিটিভ দিকগুলো, যে যত কারণ, রিজন এবং যত চেঞ্জ সব কিছু লিখে রাখার জন্যই বা সব কিছু নিয়ে আলোচনা করার জন্যই আমি চলে এসেছি। ওকে, আমরা এখন আরেকটা ব্রেক নিব, একটা সুন্দর গান শুনবো এবং গান শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।

90.4 FM. গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Tigers United, international sourcing, ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি, আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো, চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: বাইজা বুইজা তামা তামা
1: তোমরা জানতো
0: মগর কি হুনতাছেন পুরাই 100 100 টানে বুঝছেন না কি চলে
1: ওহো লিয়ালি ছেড়ে
0: দিল দিয়া ফিল করেন
1: ঢাকা FM 90.4

ওয়েলকাম ব্যাক টু কুরবানির ডায়েরিজ উইথ আরজে তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। সকাল 9টা থেকে 12টা পর্যন্ত থাকব। অলরেডি তো এক ঘন্টা চলে গেছে, মানে আর 2 ঘন্টা সময় আমি আপনাদের সাথে থাকতে পারবো। অনেক গল্প করবো, অনেক আড্ডা দিব, মজার মজার স্টোরি শেয়ার করবো, ইনফরমেশন শেয়ার করবো। আশা করি আপনারা অনেক বেশি এনজয় করবেন। আচ্ছা, গতকাল আমি জিজ্ঞেস করছিলাম যে কুরবানি ঈদের আপনাদের এই পরবর্তী দিনগুলোতে প্ল্যান কি। অনেকে আমাকে মেসেজ করেছিলেন গতকাল, আমি কিন্তু মেসেজগুলো পড়েছি পরে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ মেসেজ করার জন্য এবং আমার সাথে থাকার জন্য। আজকেও যারা আমার সাথে যুক্ত হয়ে গেছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক থ্যাংকস। এবং সবাইকে আরও একবার ঈদ মুবারক জানিয়ে দিচ্ছি। ঈদের এই তৃতীয় দিনে একটা অদ্ভুত নিরবতা কাজ করে। গত কয়েকদিনের ব্যস্ততা শেষে আজ বাসা একটু চুপচাপ, ফোন কল কমে গেছে, অতিথির আনাগোনাও কম হয়ে গেছে। আর এই নীরব সময়ে হয়তো আমরা নিজের সাথে একটু কথা বলি। মনে হয় জীবনটা আসলে কত ছোট, আর ভালোবাসা আর ভাগাভাগির অনুভূতিগুলো কত দরকারি। কোরবানির এই দিকটাই হয়তো আত্মাকে সব থেকে বেশি ছুঁয়ে যায় এবং আত্মাকে শুদ্ধ করে, তাই না? তো চলুন আরো গল্প করবো, আরো সুন্দর সুন্দর কথা বলবো, আপনাদের সাথে শেয়ার করব আমার না বলা কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো তবে এর আগে একটা গান শুনবো, মানে বিরতি নিব, এবং বিরতি থেকে আবার একটু পরে ফিরে আসবো। সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা. 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান. প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন. অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত. যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ. বিস্তারিত জানতে কল করুন 09611999666.
2: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে. এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ.
3: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ. When the sun

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. I Gas United
1: 90.4. Welcome back to Kurbani Diaries with RJ Tanha. আপনারা শুনছেন ঢাকা FM 90.4. অনেকেই আমাকে মেসেজ করছেন এবং জানতে চাচ্ছেন যে আপু আমার আমার আপনার ঈদ কেমন গেল। আমার ঈদ কিন্তু অনেক বেশি ভালো গেছে আলহামদুলিল্লাহ, এবং সব কিছুর জন্য অনেক অনেক শুকরিয়া আমার সৃষ্টিকর্তার কাছে। এবং যারা আমাকে পার্সোনালি উইশ করেছেন, যারা আমাকে ব্যক্তিগত মানে আমার যে ফেসবুক পেজ আছে সেখানে আমাকে উইশ করেছেন, ঈদ মোবারক জানিয়েছেন, প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ। এবং আর এখন আমার এই কথা শোনার পরে অনেকেই হয়তো জানতে চাইবেন যে আপু আপনার পার্সোনাল পেজের নাম কি, বা আমি কিভাবে আপনার সাথে পার্সোনালি কথা বলবো, পার্সোনালি আপনাকে শুভেচ্ছা জানাবো। আমাকে কিন্তু ফেসবুক পেজে আপনি ফলো করতে পারেন, TANHAN ESS, ওকে, সেই পেজে আপনি ফলো করতে পারেন এবং আমাকে চাইলে মেসেজ করতে পারেন, আমার আমার আমাকে কোনো মতামত দিতে পারেন বা রিভিউ দিতে পারেন, যে কোনো কিছু কোনো না বলা কথা গল্প শেয়ার করতে পারেন আমার সাথে। আমি কিন্তু আপনাদের সাথে একদম ফ্রি এবং ফ্রেন্ডলি অনেক। ওকে, তো যাই হোক, গল্প করতে করতে অনেক সময় পার করে এসেছি। এই মুহূর্তে একটু বলে দিই, আমাকে চাইলে কিন্তু এই মুহূর্তে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। লাইভে আমি আপনাদের মেসেজগুলো কিন্তু পড়ার চেষ্টা করব এবং আপনাদের মেসেজগুলো কিন্তু ব্যক্তিগতভাবেও পড়ি, মানে পার্সোনালি কিন্তু পড়ি লাইভে না থাকলেও। সো এটা নিয়ে মন খারাপ করবে না যে লাইভে মেসেজ পড়িনি, ওকে। এবং অনেকে আমাকে ঈদ মোবারক জানিয়েছে, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। সো থ্যাংক ইউ সো মাচ, এবং আপনাদেরকেও ঈদ মোবারক। আর চাইলে ফেসবুকেও মেসেজ করতে পারেন এবং আমার পোস্টে কিন্তু কমেন্ট করতে পারেন। সুন্দর পোস্ট কিন্তু করে দিয়েছি, সেই পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো যাই হোক, অনেকেই ঈদের পর হঠাৎ একটু ইমোশনাল ফিল করেন, কারণ কয়েকদিনের এক্সাইটমেন্ট শেষ হলে মনটা হঠাৎ একটু শান্ত হয়ে যায়, একা হয়ে যায়, নিরিবিলি হয়ে যায়। কিন্তু এই শান্ত হওয়াটাই দরকার, কারণ এই সময়টাতে আমরা মেন্টালি একটু রিসেট হতে পারি। পরিবারের সঙ্গে সময় কাটানো, একসাথে খাওয়া, গল্প করা, এগুলো সত্যিই মনকে হিল করে এবং আপনি আপনার মনকে আরো বেশি প্রশস্ত করে। ওকে, তো চলুন আবার একটা ব্রেক নিই, ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
2: পাবেন
1: কি
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সরে সরে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: শ্রোতা বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের সমাধি প্রাঙ্গণে এসে উপস্থিত হচ্ছেন এবং তিনি এখানে আনুষ্ঠানিকভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের 45তম শহাদত বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের সমাধি প্রাঙ্গণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। প্রথমে প্রধানমন্ত্রী হিসাবে এবং পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠন করা দল, জনমানুষের ভালোবাসার সংগঠন, প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তিনি এখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সমাধি প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন। তার সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রয়েছেন মন্ত্রিপরিষদের সদস্যবর্গ। আমরা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবারে পুষ্পার্ঘ অর্পণ করবেন দুজন সামরিক কর্মকর্তা, চৌকস সামরিক কর্মকর্তা এখানে বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করছেন। তারা নিজ হাতে সেখানে স্থাপন করলেন। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে নিজ হাতে পুষ্পস্তক অর্পণ করলেন। এখানে চিরসায়িত আছেন তার প্রিয় পিতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী আপোষী দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া, তার মাতা। এবারে তিনি দলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান হিসাবে দলীয় নেতৃবৃন্দকে নিয়ে এবারে পুষ্পার্ঘ অর্পণ করুন। আমরা দেখতে পাচ্ছি রয়েছেন বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রীকে দেখতে পাচ্ছি, রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্বস্থা করেছেন বকুল এমপি, রয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর এজেডেন জাহিদ। আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী এবং
1: ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶

রব্বুল আলামিন, হে আল্লাহ আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হে আল্লাহ শাহাদত বার্ষিকী উপলক্ষে মহান রব্বুল আলামিন আপনার দরবারে আমরা এই ঈদের শেষ দিনে হে আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি। আমরা দুই ঘন্টা যাবৎ কোরআন করিম তেলাওয়াত করেছি, দুরুদ শরীফ তেলাওয়াত করেছি, আর সব তোবা বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাকে পৌঁছে দিয়ে হে আল্লাহ খাস করে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি তার জীবনের শেষ বিন্দু শেষ শক্তিবিন্দু দিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য হে আল্লাহ সারা জীবন চেষ্টা করেছিলেন, হে আল্লাহ আপনি তাকে পূর্ণ শাহাদতের মর্যাদা দান করে দিন। হে আল্লাহ আমাদের প্রাণপ্রিয় নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখানে শুয়ে আছেন, রব্বুল আলমিন আপনি তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। রব্বুল আলমিন আপনি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করে দিন। হে আল্লাহ তাকে শত বছর হে আল্লাহ আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এই দেশের উন্নয়নের জন্য শ্রম দেওয়ার তৌফিক দান করে দিন। রব্বুল আলমিন সামনেই বাজেট অধিবেশন রয়েছে, আল্লাহ এই দেশের কল্যাণের পূর্ণ সাহাদতের মধ্যে

0: আল্লাহ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের আল্লাহ আইন শৃঙ্খলা বাহিনী এবং আল্লাহ মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন সকলকে আল্লাহ মাহবুদ এই মোনাজাতকে কবুল করে আমাদের এই দেশকে আল্লাহ নির্মাণ করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।
1: পুষ্পার্ঘ অর্পণ শেষে শ্রদ্ধা নিবেদন শেষে মোনাজাত অনুষ্ঠিত হল। আমরা দেখতে পাচ্ছি মোনাজাত শেষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দ যারা এখানে এতক্ষণ পুষ্পার্ঘ অর্পণ করেছিলেন তারা এবারে এখানে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অন্যান্য নেতৃবর্গ, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, প্রতিমন্ত্রীবৃন্দ, উপদেষ্টাবৃন্দ তারা এখানে অবস্থান নিচ্ছেন এবং এখানে একটি দোয়া মাহফিল আয়োজন করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ
2: الله على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ولد العلا بكماله نسب الهدى بكماله عظمة الجميع وخصاله صلى عليه وعلى وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين মহান স্বাধীনতার কুশল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা তার কলিজার টুকরা তার বংশের একমাত্র বাদীগর আমাদের সকলের সাংগঠনিক অভিভাবক আয় আল্লাহ তার পুত্র তার সন্তান জনাব তারেক রহমানকে নিয়ে তোমার দরবারের হাত তুলেছি মেহরবানি করে ওনার তাম জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে তাকে জান্নাতবাসী করে দাও। রব্বুল আলামিন স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত দেশের কল্যাণে দেশের জন্য যে ভালো কাজগুলো করেছে ভালো কাজগুলোকে নাজাতের জারিয়া করে আল্লাহ আমাদের প্রিয় নেতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তুমি জান্নাতবাসী করে দাও। রব্বুল আলামিন তার পাশে শুয়ে আছে তার সহধর্মিণী আমাদের মা আল্লাহ যিনি গণতন্ত্রের জন্য দেশের জন্য জাতির জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন আমাদের মা চিরনিদ্রায় শায়িত আছে। রব্বে করিম সন্তানকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি মেহরবানি করে আমাদের মাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। রব্বুল আলামিন স্বাধীনতা যুদ্ধ থেকে এই পর্যন্ত যেই পরিবারটি দেশের জন্য জীবনকে উৎসর্গ করেছে রব্বুল আলামিন সেই পরিবারের তুমি জিম্মাদার হয়ে দাও। রব্বুল আলামিন আমাদের প্রিয়নেতা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদকে নিয়ে এই দেশকে সুন্দর করে পরিচালনা করার জন্য রব্বুল আলামিন তোমার গায়ে খাতানা থেকে সাহায্য করো আল্লাহ। রব্বুল আলামিন সকল ষড়যন্ত্র উপেক্ষা করে বাবা মায়ের আদর্শ বুকে লালন করে জীবনের শেষ দিন পর্যন্ত দেশের জন্য যেন কাজ করতে পারে সেই তৌফিক দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আখেরি পরিয়াত মৃত্যুর সময় আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
1: আনুষ্ঠানিকভাবে ফাতিহা পাঠ পরে শেষে এখানে মোনাজাত করা হল। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অন্যান্য নেতৃবৃন্দ তারা এখানে দাঁড়িয়ে আছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শহাদত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকার আরো কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন বলে

0: জানতে পেরেছে তিনি দুস্থদের মাঝে যে খাদ্য বিতরণ করা হবে সেটি তিনি করবেন। শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই সমাধি প্রাঙ্গন ত্যাগ করছেন। আমরা মাননীয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম এবং একই সঙ্গে আবুসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে গভীর শ্রদ্ধা নিবেদন করে আমরা এই সরাসরি সম্প্রচার থেকে বিদায় নিচ্ছি। এবং বিদায়ের আগে জানিয়ে যাই, আজকের এই সরাসরি সম্প্রচারের ধারাবাহিকায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্ব মোহাম্মদ শামীম আহমেদ ও মোহাম্মদ রুহুল আমিন, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ আতিকুর রহমান ও মোহাম্মদ আরিফুল ইসলাম, সরাসরি সম্প্রচারের সমন্বয় এ বি এম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশিরুদ্দিন। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার। এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। শ্রোতা বন্ধুরা, আবারও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আমরা এই সরাসরি সম্প্রচার থেকে অর্থাৎ শেরেবাংলা নগরস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণ থেকে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
1: সুপ্রিয় বন্ধুরা, এতক্ষণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও মাজার জিয়ারত এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলো হার্টস, এফএম 90 মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সুপ্রিয় বন্ধুরা, এখন ফিরে যাচ্ছে আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
2: অনুষ্ঠান করছেন, কিন্তু তার থেকে বড় কথা হলো কি যে তিনি বাংলাদেশকে সত্যিকার অর্থে পৃথিবীর মধ্যে একটা অন্যতম জায়গায় দেখতে চেয়েছিলেন। তাহলে সেই জায়গাটি রয়েছে যে আমাদের উন্নয়নের সোপানে উনি যতটা উচ্চতায় আমাদেরকে নিতে চেয়েছিলেন সেই জায়গায় আমরা এখনো পৌঁছতে পারিনি। সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। দেশের মানুষের যে অর্থনৈতিক মুক্তির সূচনা উনি করে দিয়েছিলেন সেটাকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত করাটা আমাদের কাজ। আর একটা দেখবেন যে উনি কিন্তু এই ছোট্ট বাংলাদেশকে সেই সময় একেবারে নবীন বাংলাদেশ, যেটি মাত্র কয়েক বছর আগে স্বাধীন হয়েছে এবং স্বাধীন হওয়ার পর জাতিসংঘের সদস্যপদ পেয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তাই সদস্যপদে বাংলাদেশ কিন্তু জয়লাভ করে সদস্যপদ পেয়েছিল জাপানকে পরাজিত করে। সার্কের ধারণা তিনি দিয়েছিলেন যে শুধুমাত্র বাংলাদেশ নয়, আঞ্চলিক যে দেশগুলো আছে তাদেরকে নিয়ে, ভুটান, নেপাল, ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে নিয়ে একটা বৃহত্তর অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক একটা অঙ্গন তৈরি করতে চেয়েছিলেন। সেগুলোকে করার কাজটা এখনো অসম্পূর্ণ আছে। প্রকৃতপক্ষে আমাদের সক্ষমতা যাকে দেখেছিলেন, উনি কিন্তু আমাদের জনশক্তিকে কখনো বোঝা মনে করেননি। তিনি জানতেন যে আমাদের মানুষের দুটি হাত আছে, সেই দুটো হাতকে যদি কাজে লাগানো যায়, নারী শক্তি যেটি অব্যবহৃত রয়েছে তাদেরকে যদি আমরা আমাদের প্রকৃতপক্ষে দেশের উন্নয়নের মূল ধারার সাথে আনতে পারি তাহলে বাংলাদেশ একটা অন্য মাত্রায় চলে যেতে পারে।
3: আসলে আমরা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলি, তিনি আসলে শুধু একজন ব্যক্তি নন, তিনি কি রাজনৈতিক ধারারও প্রতীক, এবং এই বক্তব্যের সাথে আপনি কতটা একমত?
2: ওনার রাজনীতিতে কিন্তু একটু অন্যরকম ছিল। উনি বলেছেন যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস। এটা অনেকে বলে যে উনি রাজনীতিকে বিরাজনীতিকরণের জন্য এটা করেছেন। আসলে কথাটা এটা ঠিক না। সেটা হলো যে উনি রাজনীতিকে কোথায় নিয়েছিলেন, আপনি যদি দেখেন তার রাজনীতিতে তার আবির্ভাব কিন্তু তার নিজের থেকে না। উনি কিন্তু স্বাধীনতা যুদ্ধের পর নিয়মিতভাবে সেনাবাহিনীতে ফেরত গেছেন। তিনি জ্যেষ্ঠতম কর্মকর্তা ছিলেন, সেনাবাহিনীর প্রধান তার হওয়ার কথা ছিল কিন্তু তাকে সেটি দেওয়া হয়নি। তার জন্য কিন্তু তিনি নিজেকে আড়াল করেছেন তা নয়। তিনি সেনাবাহিনীর উপপ্রধান থাকার পরেও ক্যাডেট কলেজগুলোর গভর্নিং বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন এবং ক্যাডেট কলেজে কিন্তু বাংলাদেশে তখন যে পুরো একটা নকরের মহোৎসব চলছিল তার বাইরে ক্যাডেট কলেজগুলোকে রেখেছিলেন এবং সেখানে কিন্তু একেবারে পরিপূর্ণভাবে তাদেরকে একেবারে শিক্ষার পরিবেশে কোন রকম সে জায়গায় অনিয়মের মধ্যে তাকে দেওয়ার পথটাকে তিনি কখনোই অ্যালাউ করেন নাই। এবং এই যে আমরা যেটা দেখি 7 নভেম্বর 1975 সাল, এটি একটা ক্রান্তিকাল। তিনি কিন্তু সেনাবাহিনীর প্রধান হিসেবে সেই সময় গৃহবন্দী ছিলেন, খালেদ মোশাররফ সাহেব একটা অভ্যুত্থান করেছিলেন নভেম্বরের প্রথম দিকে, সেখানে প্রেক্ষিতে তাকে বন্দিত্ব বরণ করতে হয়েছিল। কিন্তু সিপাহী জনতা উপলব্ধি করেছিল যে এরকম একটা মানুষকে বন্দী যদি আমরা রেখে দিই তাহলে বাংলাদেশ একটা অনিশ্চয়তার জায়গায় যাবে এবং প্রতিবারে দেখবেন যে বাংলাদেশের যতগুলো ক্রান্তিকাল এসেছে সেই জায়গাতে অবশ্যম্ভাবীভাবে একটা মানুষের নাম জড়িয়ে গেছে। স্বাধীনতা ঘোষণা করা কেউ ছিল না, সে কাজটি সে অখ্যাত মেজর জিয়াউর রহমান সাহেব করেছেন, করে অন্যের ভাষায় অখ্যাত হলো দেশের মানুষের মনিকোঠায় বা মনে মনোজগতে সর্বোচ্চ স্থান কেড়ে নিয়েছেন। সেই 7ই নভেম্বর কিন্তু অবশ্যম্ভাবীভাবে তাকে রাজনীতিতে এনেছে। রাজনীতিতে এনে কিন্তু কখনো রাজনীতিকে উনি কুক্ষিকতা করতে চাননি। সংবাদপত্রগুলো বন্ধ করা হয়েছিল, 4টি মাত্র সংবাদপত্র ছিল, 2টো ইংরেজি 2টো বাংলা, তিনি সংবাদপত্রগুলোকে অবারিত করে দিয়েছেন। এবং গণতান্ত্রিক পরিবেশে একটা সংসদীয় নির্বাচন হয়েছে, সেই সংসদীয় নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নিয়েছে, রাজনৈতিক দলও সেই সংসদে প্রতিনিধিত্ব করেছে। অর্থাৎ তিনি রাজনীতিকে এমন একটা জায়গা দিয়েছেন সেই রাজনীতির মধ্যে মানুষের অংশগ্রহণের আবশ্যিকতা ছিল আর কি। আরো কতগুলো জিনিস আছে যেটা তারুণ্যকে উনি কিন্তু সচেতন করেছেন, তারুণ্যকে উনি তার প্রতিভার বিকাশের ক্ষেত্রে সহায়তা করেছেন। যুব মন্ত্রণালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে কিন্তু তিনি যুব শক্তিকে তাদেরকে কর্মদক্ষ করার কাজগুলো তিনি করার যেমন চেষ্টা করেছেন। আবার শিশু একাডেমি প্রতিষ্ঠা হয়েছে, শিল্পকলা একাডেমি বিকশিত হয়েছে, এই সবকিছুর মধ্যে দিয়ে কিন্তু রাজনীতিতে একটা পরিপূর্ণতাকে তিনি সৃষ্টি করেছেন। এবং রাজনীতিতে শুধুমাত্র দেশ পরিচালনা করা বা ক্ষমতাকে উপলব্ধি করা সেটা না, তিনি ক্ষমতাটাকে দেশ পরিচালনার দায়িত্বের মতন একটা এমন একটা জায়গাতে নেওয়ার চেষ্টা করেছেন যেখানে প্রত্যেকের জন্য দায়িত্ববোধটা অনুভব করে। রাজনীতি কোনো ক্ষমতার জায়গা না, বা দেশের নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ শুধু ক্ষমতায় তো হয় না, মানুষের সেবা করার একটা দায়িত্ব পায়, জবাবদিহিতার একটা জায়গা প্রতিষ্ঠিত হয়, সেটা তিনি দেওয়ার চেষ্টা করেছেন। তার কাছে জেনে ছিল যে উনি কোনো স্বজনপ্রীতি বা কোন রকম দুর্নীতিকে কখনো কোনো প্রশ্রয় দেন,
3: বরাবরই সৎ হিসেবেই দেখেছেন
2: নিশ্চয়ই। যেমন ধরেন উনি এই যে আমরা বলি না গঙ্গা পানির চুক্তি যেটা, সেটা উনি সফলভাবে করেছিলেন গ্যারান্টি ক্লজ সহ, অর্থাৎ 34,000 কিউসেক পানি শুকনো মৌসুমে হলেও আমরা পাবো। তখন তার শাসন আমলের প্রত্যেকটা একটা মানুষের ভিতরে একটা স্পিরিট কাজ করতো আর কি, যে সবাই মনে করতো যে দেশটা আমার, এই আমার দেশের ভেতরে আমি একটা অংশগ্রহণের জায়গা থেকে আমি যেন কিছু কন্ট্রিবিউট করতে পারি, সে চেষ্টাটা কিন্তু সার্বিকভাবে সবসময় ছিল।
3: দেশপ্রেমের যে ব্যাপারটা সেটা তিনি ছড়িয়ে দিয়েছিলেন সবার মাঝে।
2: একটা মানুষ দেশপ্রেমের আর কত বড় প্রমাণ রাখবে বলেন, যিনি এই দেশের স্বাধীনতা যুদ্ধের সময় রক্ত দেয়ার বলতে কি, স্বাধীনতাটা অর্জন করবার ক্ষেত্রে সম্মুখ সমরের সম্মুখ যোদ্ধা হিসেবে নিজের জীবন শুরু করেছেন, এবং শাহাদতের মধ্যে দিয়ে রক্ত দেশের মাটির সাথে মিশিয়ে তিনি তার রক্তের ঋণ শোধ করেছেন, তাকে দেশপ্রেমিক বলে আমার আপনার দুটো শব্দ উচ্চারণের জন্য তার দেশপ্রেম কিন্তু অপেক্ষা করছে না। দেশের মানুষের কাছে তিনি তার নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন যে তার চাইতে বড় দেশপ্রেমিক হওয়া আসলে কঠিন।
3: অমূল্য তার এই জীবন, অমূল্য এই দিন আমাদের আসলে ইতিহাসের পাতায় লেখা আছে এবং আমরাও স্মরণ করি প্রতি বছর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199966।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড। অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
1: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম।

গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।

ঈদ মোবারক। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। পিঙ্কি, চলে এলাম ঈদ রিওয়াইন্ড নিয়ে ঈদের স্পেশাল শো। একই জিনিস থাকবে, মানে হচ্ছে পুরনো হারানো দিনের গান, পুরনো দিনের স্মৃতি, পুরনো দিনের ঈদ নিয়েই কথা হবে। আর ঈদ রিওয়াইন্ড মানেই হচ্ছে সেই সময়ে ঘুরে আসা, আমাদের ফেলে আসা সেই সব স্মৃতি, সেই সব ঈদ, ছোটবেলার ঈদ, সব কিছু নিয়ে আজকের কথা হবে। হ্যাঁ, আর এবং যে আনন্দময় একটা শৈশব আমাদের গিয়েছে, সেই পুরনো দিনের কর্মব্যস্ততা, যে ছোট ছোট যখন ছিলাম আসলে তখন কর্মব্যস্ততা অতটা ছিল না, তখন শুধু আনন্দের মুহূর্তটাই ছিল, তাই না? তো সেই সব নিয়ে কথা হবে। ঈদ কেমন ছিল আপনাদের সেই সময় এবং কিভাবে আপনারা কাটিয়েছেন সেই সময়কার ঈদ? আর পুরনো হারানো দিনের গান তো তার সাথে অবশ্যই থাকবে, সেটা না থাকলে কি আর হয় নাকি বলেন? পিঙ্কি আর পুরনো হারানো দিনের গান, দুটোর কম্বোটাই কেমন জানি। উফ, যাই হোক, ঈদের এই সময়টাতে ঈদের কথা হবে, ঈদের আড্ডা হবে, আপনারাও আমার সাথে থাকবেন। একটা পোস্ট দেওয়া আছে facebook.com/ILoveDhakaFM পেজে, সেই পোস্টটার নিচে চাইলে আপনারা কমেন্ট করে আপনাদের স্মৃতির মুহূর্তগুলো জানাতে পারেন। আর এখন আগে চলে যাই গানে, ফিরবো একটু পর, কোথাও যাচ্ছেন না।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: ঈদ মুবারক. ঈদের তিন দিন ঢাকা FM শুনুন ঈদের খুশিতে. ঈদের প্রথম দিন সকাল 10টা থেকে ঈদ মর্নিং ম্যাজিক উইথ পিঙ্কি, দুপুর 1টা থেকে লোফি ঈদ উইথ সিফাত, বিকেল 4টা থেকে শুনুন রিদমকে কোরবানি বাসে, সন্ধ্যা 7টায় রিতা থাকছে মিউজিক্যাল শো নিয়ে, আর ভালোবাসার বাংলাদেশ নিয়ে লাভ গুরু ও তান্না তো থাকছেই রাত 11টায়. ঈদের

0: মানুষা শুনুন রনি ও সাফির সঙ্গে। ঈদের তৃতীয় দিন সকাল 9টা থেকে ঈদ ডায়রিস নিয়ে থাকছে তানহা। দুপুর 12টা থেকে শুনুন ঈদ রিওয়াইন্ড উইথ পিঙ্কি। বিকাল 4টায় ঈদ মুডে থাকছে রিদম। সন্ধ্যা 6টায় শুনুন ক্রেজি ক্রেককে সুপার টিউনসে। আর রাতে থাকছে পূর্ণ দৈর্ঘ্য অডিও সিনেমা হৃদয়পুরে সারখার। ঈদ জমে উঠুক ঢাকা এফএম এর সঙ্গে। ঈদ মুবারক।
1: এক নেশন এক স্টেশন। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি। এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। I Gas
1: United.
2: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
3: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না।
4: মুকুল টি স্টল,
5: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: থেকে সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা।
1: ঢাকা FM 90.4
0: সারা দেশে
1: সবার সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। I Gas United.
1: X Nation, X Station. ওয়েলকাম ব্যাক লিসনার্স, আপনারা শুনছেন ঢাকা FM 90.4 এবং পিঙ্কি আছি আপনাদের সাথে ঈদ রিওয়াইন্ড নিয়ে। জি হ্যাঁ, তো পুরনো দিনের গান তো আপনারা শুনছেন। পুরনো দিনের কথা যদি বলি, কোরবানির ঈদের মানেটাই তখনকার সময় ছিল খুবই আনন্দের, তাই না? ঈদের বেশ কিছুদিন আগ থেকেই কিন্তু এই আনন্দটা বেড়ে যেত। চারদিকে গরুর হাত নিয়ে সচ্ছে ছেলেরা বেশিরভাগ মাতামাতি করা হতো। বড়দের সাথে হাটে যাওয়ার যে বায়নাটা সেটা ছিল অন্যরকম। হয়তোবা বন্ধুরা মিলে যাওয়ার চেষ্টা করতেন, কিন্তু ওই যে হাটে যাওয়ার পর গরুর যে ব্যাক লাথিটা সেটা খাওয়ার ভয়ও কিন্তু থাকতো ছোটবেলায়, না? কিন্তু আপনারা যারা সেই ছোটবেলার ভাইয়ারা, তারা বড় হয়ে এখন দেখা যায় যে নিজেরাই একা একা গরু কিনতে চান না। আর মেয়েদের যদি কথা বলি, মেয়েদের জন্য ঈদ মানেই হচ্ছে মেহেদি দেওয়া, নতুন জামা কাপড় পরে বসে থাকা। ছোটবেলার সময়টার কথা আমি বলছিলাম, মা কি রান্না করেছে সবার আগে গিয়ে সেই রান্নাতে হাত দেওয়া, খাওয়া এবং টেস্টটা সবার আগে আমার কাছে মনে হয় বাসার মেয়েরাই করে, কেমন হয়েছে সেটা দেখা। কারণ বাকি সবাই তো ব্যস্ত থাকে, বেশিরভাগ ছেলেরা ছোটবেলা যখন আপনারা বাবার সাথে বা ভাই বড় ভাইদের সাথে বা চাচাদের সাথে আপনারা হচ্ছে মাংস কাটাকাটিতে ব্যস্ত থাকতেন বা হাটে যেতেন, সেই ব্যাপারগুলো ছিল আপনাদের জন্য অন্যরকম, না? আর হ্যাঁ, আমরা যারা মেয়েরা ছিলাম, যেটা বলছিলাম যে সাজুগুজু, নতুন জামা কাপড় পরা এবং মানুষের বাসায় নিয়ে মাংস দিয়ে আসার, এইটাই ছিল মানে আমাদের আনন্দ। কিন্তু ঈদের দিন থেকে বেশি ঈদের আনন্দ লাগত ঈদের আগের দিন, যখন হচ্ছে সবাই সবকিছু গুছানো শুরু করত। বিশেষ করে মারা কি রান্না করবে আগামীকাল, কি কি মিষ্টান্ন রান্না করবে, সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে যেত, চিন্তা করত। সবকিছু যা যা দরকার সবগুলো আমরা নিজেরা মিলে গুছিয়ে নিতাম, আমাকেও একটু সাহায্য করতে বলতো। তখন ছোট ছিলাম, অত ভারী কাজ হয়তো বা দিত না, কিন্তু এখন জিনিসগুলো অন্যরকম হয়ে গিয়েছে, না? কি বলেন আপনারা? যাই হোক, পিঙ্কি আছি আপনাদের সাথে, আপনাদের কথাও আমি জানতে চাই। আমি তো আমার কথাও বলে যাচ্ছি, আর আমি আশেপাশে যা দেখেছি তাদের কথাই বলে যাচ্ছি। আপনাদের কথা জানতে চাই, লিখতে থাকুন। পিঙ্কি ফিরছি একটু পর, কোথাও যাচ্ছেন না।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: ঢাকা FM 90.4।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: টাইম চেক, এখন সময় দুপুর একটা।
1: সবার সাথে 90.4
2: ফিরলাম আমি আবারও পিঙ্কি আছি আপনাদের সাথে ঢাকা এফএম 90.4 এ ঈদ রিওয়াইন্ড নিয়ে। জি হ্যাঁ, আর এই সময়টার ঈদের কথা যদি আমি বলি, এখনকার সময় ঈদটা কিন্তু একদম সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়াতে আপনার ঈদের দিন সকালবেলা উঠে মনে করেন যে একটা ছবি তুলেই হচ্ছে পোস্ট করে ঈদ মোবারক লেখা, এই ছাড়া কিন্তু আর কোনো কিছুই দেখা যাচ্ছে না, এবং সবাই ওই পোস্টের নিচে কমেন্ট করছে ঈদ মোবারক, আপনিও রিপ্লাই দিচ্ছেন, এই হলো কুশল বিনিময়। কিন্তু তখনকার সময়ের কথা যদি বলেন আপনারা, তখনকার ছিল খাঁটি আড্ডার একটা সময় এবং সম্পর্কটাও ছিল অনেক সুন্দর। সবাই সবার বাসায় আসা যাওয়া, দাওয়াত খাওয়া, কি রান্না করেছে সেই ব্যাপারগুলো, এবং সুন্দর একটা নতুন জামা পরে টই টই করে ঘুরে বেড়ানো, সেই সময়গুলো আসলে অন্যরকম ছিল। আমার আসলে সেই সময়গুলোর কথা মনে পড়লে একদম অন্যরকম স্মৃতিতে চলে যায়, এবং সেখানকার সময়ের কথা মনে পড়লে আমার আজও মুখে একটা কেমন যেন একটা হাসি চলে আসে, সেটা আমি সবসময় বলি, এবং গানগুলো শুনতে শুনতে একদম পুরনো দিনের কথাও মনে পড়ে যায়। যাই হোক, আমার সাথে কে কে আছে একটু দেখে নেই। সাইমা যুক্ত হয়ে আছেন, লিখেছেন ঈদ মোবারক আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর হয়েছে রুদ্র, আপু তোমার কথা শুনে খুবই ভালো লাগছে, আমার গরুর হাটে যেতে খুবই পছন্দ, আমি প্রতি ঈদে গরুর হাটে যেতাম, এখন নিজে পছন্দ করে গরু কিনতে পারি। হ্যাঁ, এইটা না ব্যাপারটা হচ্ছে ছোটবেলা থেকে যখন আপনারা যেতে যেতে গরুর টাইপটা বুঝে যান, না বড় হলে এখন হচ্ছে এরপর যখন না যতক্ষণ পর্যন্ত গরুটা জবাই না হয় ততক্ষণ পর্যন্ত আপনাদের মাথায় থাকে যে গরুটা কি ভালো কিনেছি, গরুটা কি ঠিক ছিল, গরুটা কি চর্বি বেশি হয়েছে, গরুটার মাংসটা কেমন হবে, এইসব জিনিসপত্র মাথায় ঘুরে না আপনাদের। এবং সবাই যখন বলবে হ্যাঁ গরুটা ভালো হয়েছে, আরেকটা জিনিস কত পড়েছে কত পড়েছে, রাস্তায় সারাটা মানে যখন যে গরু দেখে ভাই কত পড়েছে ভাই কত পড়েছে, এটার যে একটা কি বলে জানার যে ইচ্ছাটা সেটাই অন্য রকম। এখনো এই সময়টা মানে এই জিনিসটা আছে যে ভাই কত পড়েছে, ভাই জিতছি, ভাই আপনি জিতেন নাই, ভাই মানে এই সব জিনিসগুলো কিন্তু এখনো রয়ে গেছে। কিন্তু মেয়েদের মধ্যে এসব কিছুই নেই, মেয়েরা হচ্ছে খাওয়ার ব্যাপারটা দেখে কতটুকু মজা হয়েছে, সবাইকে জিজ্ঞেস করবে রান্নাটা আজকে কেমন হয়েছে, কতটুকু মজা হয়েছে, সেটা সেটা সেমাই হোক, সেটা গরুর মাংস রান্না হোক বা ঝুরা মাংস বা হচ্ছে কি বলে কালাভুনা, একদম ঈদের পুরো টানা হচ্ছে এই সময়গুলোতে আমরা যে সব কাজগুলো করি তার মধ্যে একটা হচ্ছে রান্নাবান্না। না এই রান্নাবান্নাগুলো আমরা আসলে যখন সবাইকে যারা যারা খেতে পছন্দ করে তাদেরকে খাওয়ানোর পর আমরা অনেক মজা পাই, যে তারা যখন বলে খুব মজা হয়েছে। না যাই হোক, পিঙ্কি আছি আপনাদের সাথে, আপনারা স্পেশাল কি রান্না করেছেন সেটা আমাকে জানাতে পারেন। যারা যারা যুক্ত হয়ে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পিঙ্কি ফিরছি আবারও কিছুক্ষণ পর, কোথাও যাচ্ছেন না।

0: Sports United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. I Gas United.
1: স্যার আসবো?
2: আসুন.
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার.
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
1: জি স্যার.
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
1: স্যার. আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস.
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
1: স্যার. যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার.
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন. সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস
2: করার কথা ছিল?
1: জি স্যার.
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
1: স্যার. আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস.
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
1: স্যার. যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার.
2: তাহলে কি এভাবে চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন. সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে. বিস্তারিত জানতে ভিজিট করুন আম্বার আইটি ডট

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Gas United, international sourcing, ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. I Gas United.
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে.
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে.
2: এই কথা তো চলো এখনই.
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4. আমি আর বাকি সব তো আছি, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই.
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন.
4: কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো? মনে পড়ে কি সেই রাতের কথা?

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: Welcome back, listeners. আপনারা শুনছেন ঢাকা FM 90.4. পিঙ্কি আছি আপনাদের সাথে ঈদ স্পেশাল, ঈদ রিওয়াইন্ড নিয়ে. জি হ্যাঁ, এই অনুষ্ঠানে আসলে মূল আকর্ষণটাই হচ্ছে পুরনো দিনের কথা, পুরনো দিনের স্মৃতি, পুরনো দিনের ঈদ. এবং গানগুলো শুনতে শুনতে সেই সময়কার ঈদের কথাও আমি বলছিলাম, সেই সময়কার ঈদটা কেমন ছিল, আপনাদের কাছে কেমন ছিল সেটা জানতে চাই. আমার কাছে তো বলছি, আমার আড্ডার কথা আর কি বলবো. আমার ঈদের যেটা বলছিলাম যে কিছুক্ষণ আগে, ঈদের আমার কাছে যেটা মনে হতো, ঈদের যে ব্যাপারটা, কোরবানি ঈদের যে ব্যাপারটা, ঈদের আগের দিন মানে চাঁদ রাত বলা যায়, চাঁদ রাতে হচ্ছে ঈদটা খুব খুশি লাগতো, যে ঈদ ঈদ একটা ভাইব চলে আসতো. এবং পরদিন ঈদ যখন সকালবেলা তখনও মজা লাগতো, কিন্তু এরপর যখন গরু কোরবানি হয়ে যেত এরপর আর ভালো লাগতো না এবং মন খারাপ হয়ে যেত. ছুটি শেষ, তারপরে হচ্ছে ঈদ শেষ, এরপরে শুরু হয়ে যাবে আগের মতো পড়াশোনা, আগের মতো স্কুলে যাওয়া. আর এখনো ভাইবটা কিন্তু সেম, যে ঈদ শেষ হয়ে যাবে, অফিস খুলে যাবে, কাজে চলে যাব, মন খারাপটা কিন্তু এখনো রয়ে যায়। আর যেটা বলছিলাম যে ঈদের আগের দিনের আনন্দটা অন্যরকম, এবং মেহেদি পরার যে ব্যাপারটা, কোনো এমন ঈদ যায়নি ছোটবেলায় যে আমি ঈদ মেহেদি ছাড়া কোনো ঈদ কাটিয়েছি. এবং আমি তো ঈদ মেহেদি পরে এবং বাকিদেরকে পরিয়ে দেওয়াটাও আমার কাছে খুব ভালো লাগতো. এবং অনেক সময় এমন হয়েছে যে বাকিদেরকে, বাকি যে কাজিনরা ছিল তাদেরকে মেহেদি পরিয়ে দিতে দিতে আমার নিজের পরা হতো না, কিন্তু রাত জেগে বসে আমারটা দিয়ে তারপর ঘুমাতে যেতাম, কারণ আমার তো পরদিন কোনো কাজ নেই, আমি তো শুধু টই টই করে ঘুরে বেড়াবো, দেখবো, রান্না খাবো, সবাই মাংস কাটাকাটি করবে সেখানে দেখবো, এছাড়া আমার তো আর কোনো কাজ নেই. কিন্তু এখন পুরো উল্টো না, কে কে আমার সাথে মিলে যাচ্ছে, আমার সাথে আপনাদের ভাইবটা মিলে যাচ্ছে, যে হ্যাঁ একটা সময় ছিল যে আমরা আসলে খুব মজা করতাম, আমাদের কোনো দুঃখ ছিল না, কোনো কষ্ট ছিল না, কোনো কাজ করতে হতো না, সারাক্ষণ শুধু আনন্দ আর আনন্দ. আর সেখানে এখন যেটা করতে হয়, যে সবকিছু মানে দায়িত্বর যে ব্যাপারটা সেটা ঘাড়ে চেপে বসেছে, দায়িত্ব পালন করতে হয়। আগের যে সময়টা ছিল ওটা আমি আসলে অনেক মিস করি, অনেক মিস করি, যে কোনো চিন্তা ভাবনা ছাড়াই আসলে আমাদের আনন্দটা অন্যরকম ছিল, দ্বিগুণ হয়ে যেত আর কি। যাই হোক, পিঙ্কির এই আয়োজনটাই হচ্ছে পুরনো দিনের কথা, পুরনো দিনের গান নিয়ে, এর কারণেই আসলে পুরনো দিনের স্মৃতিগুলো নিয়ে কথা বলছিলাম। এখন পিঙ্কি চলে যায় তাহলে আবারও গানে, পিঙ্কি ফিরব একটু পর, কোথাও যাচ্ছেন না।

গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Sports United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. I Gas United.
1: উফ, শান্তি নাই রে.
2: আছে.
1: কই?
2: ঢাকা FM টিউন করেন.
1: তারপর?
2: পাবেন.
1: কি?
2: শান্তি.
1: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে. সমুদ্রটা আর গান সুরে সুরে.
3: Country's first full HD FM station, Dhaka FM 90.4.

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ফিরে এলাম আমি, আবারও পিঙ্কি আছি আপনাদের সাথে। ঈদ স্পেশাল, ঈদ রিভাইন নিয়ে, জি হ্যাঁ, ঈদ স্পেশাল শোটা চলছে এবং ঈদ রিভাইন চলছে, পুরনো দিনের কথা চলছে, গান চলছে, পিঙ্কি তো আছি আপনাদের সাথে। আর যদি পুরনো দিনের ঈদের কথা বলি, তখনকার একটা মাত্র বিনোদন ছিল, সেটা হচ্ছে রেডিও। এবং রেডিওতে যখন সেই পুরনো প্রিয় গানগুলো শোনা যেত, তখন এত মজা লাগতো, এত মজা লাগতো যে পছন্দের গান বাজিয়েছে। এবং এরপর হচ্ছে বিটিভি, বিটিভিতে হচ্ছে বাংলা সিনেমা দেখাতো, ঈদের জন্য নতুন কি বাংলা সিনেমা এসেছে সেটার জন্য অপেক্ষা করতাম পুরো পরিবার মিলে বসে বসে, ঈদের সেই পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি একটু পর দেখবেন ওটার জন্য অপেক্ষা করতাম, এবং সবাই মিলে সেইটা ছিল, সেই ছবিটা ছিল অন্যরকম। এবং ঈদের দিন রাতে, আই গেস ঈদের দিন রাতে না, ঈদের পর দিন হচ্ছে ইত্যাদি ইত্যাদি দেখা হতো, এবং খুব মজা লাগতো আসলে সেই সময়কার ইত্যাদিটাও দেখা। ইত্যাদি এখনো হয়, কিন্তু তখনকার মতো মজাটা আসলে ভিন্ন রকম ছিল। পরিবারের সবাই মিলে হচ্ছে দেখা, বসে বসে ইত্যাদির জন্য অপেক্ষা করা, বাংলা ছায়াছবির জন্য অপেক্ষা করা। আরেকটা জিনিস কি জানেন, আমার কাছে ছোট ছিলাম, যার কারণে খুব মন খারাপ হতো যে কোরবানি ঈদে কেন সালামি দেয় না, যে ঈদ তো ঈদ, ঈদে কেন কোরবানি ঈদে কেন সালামি দেয় না, শুধুমাত্র রোজার ঈদেই কেন সালামিটা দেওয়া হয়, এটা নিয়ে খুব মন খারাপ হতো। আর যদি কোনো এক বড় একজন যদি সালামি দিত, তার মতো খুশি, মানে সেই সময়টার মতো খুশি আর কখনো আমি মনে হয় না পেতাম। আপনারা কি বলেন তো, একমত কিনা, মানে এই যে সময়গুলোর কথা আপনাদের সাথে বলছি, এই সময়গুলোর কথা মনে পড়ছে আপনাদের সাথে, এবং গানগুলোও আপনারা শুনছেন, আপনাদের কি মনে পড়ে সেই সময়কার কথা? ওকে, আবারও চলে যাই গানে, ফিরবো একটু পর, শেষবারের মতোই ব্যাক করছি আমি। আপনারা কোথাও যাচ্ছেন না, কিছু জানাতে চাইলে লিখে ফেলতে পারেন, পিঙ্কি ফিরবো শেষবারের মতো, কোথাও যাবেন না।

0: Sports United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. I Gas United.
1: স্যার আসবো?
2: আসুন.
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার?
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার.
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
1: স্যার. আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস.
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
1: স্যার. যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার.
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd. আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: I Gas United।
2: ভাইজা বুঝা তামাত্তা।

আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ফিল করেন।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন

0: Regions United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199966।
2: শুনছেন ঢাকা FM 90.4।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
3: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.
4: You're listening to Dhaka FM 90.4.
5: হেই লিসনার্স, ফিরে এলাম শেষবারের মতো। পিঙ্কি ছিলাম এতক্ষণ আপনাদের সাথে ঈদ স্পেশাল, ঈদ রিওয়াইন্ড নিয়ে। দেখি তো কে কে ছিলেন আমার সাথে। আর আমার সাথে ছিলেন হচ্ছে ইভা আহমেদ। আপু, তোমাকে শুনে খুবই ভালো লেগেছে, তোমার সাথে সময় কাটাতে পেরে ভালো লাগলো, আপনাকে ধন্যবাদ। সাফরনা রহমান লিখেছেন, আপু আপনাকে শুনে আমার ভালো লেগেছে, পুরনো দিনের কথা মনে পড়ে গেছে, আপনার প্রতিটি কথা আমার সাথে মিলে গিয়েছে এবং আমারও মুখে একটা বড় হাসি চলে এসেছে, তাই না? একদম। ফাহাদ লিখেছেন, আপু কোরবানির মজাই তো হচ্ছে অন্যরকম, গরু কিনতে যাওয়া। হ্যাঁ, আমি এই জিনিসটা খেয়াল করেছি, ছেলেদের বেশিরভাগ ছেলেদেরই হচ্ছে কোরবানিরটা মজা লাগে, এই গরুর হাট, গরুর হাতে ঘুরতে যাওয়া, গরু কেনা, এই জন্যই হচ্ছে ওদের এই কোরবানিরটা বেশি মজা লাগে। শেখ ফায়াজ আছেন আমার সাথে, সাইয়েদা আবির যুক্ত হয়ে আছেন। ইভা লিখেছেন, সরি আভা লিখেছেন, আপু কেমন আছো, তোমাকে শুনে খুবই ভালো লাগছে, আমার ঈদটাই মনে হচ্ছে আরো বেশি আনন্দের হয়ে গিয়েছে, প্রতিটা কথা তোমার শুনে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। একদম হাই ফাইভ আভা। জাকিয়া জারা যুক্ত হয়ে আছেন, এরপর যুক্ত আছে শাহিন, ফিরোজা বেগম যুক্ত হয়ে আছেন, ফারজানা লিখেছেন, তোমাকে শুনছি এবং তোমার কথা শুনে আমারও খুব ভালো লাগছে এবং প্রতিটি কথা তোমার সাথে মিলে গিয়েছে, আমিও সবাইকে মেহেদি পরে দিতাম কিন্তু পরে আমার নিজের মেহেদি পরা হতো না। আরে আমি এই জিনিসটা বুঝি, মানে তখন আসলে ভালোই লাগতো সবাইকে পরিয়ে দেওয়া, আবার নিজে যখন কষ্ট লাগতো তাও জোর করে পড়তাম। কাজী আহমেদ যুক্ত হয়ে আছেন, আসিফ লিখেছেন, আপু গরুর হাটে গিয়েছেন কখনো? না গো, আমার গরুর হাটে যাওয়ার এখন পর্যন্ত হচ্ছে সেই ইচ্ছা হয়নি, যাওয়ার কি বলে সুযোগও হয়নি, সুযোগ হলেও আমি যেতাম না, কারণ আমার কাছে ভয় লাগে, এক দুই হচ্ছে যে স্মেলটা আসে ওইটাও আমার কাছে ভালো লাগে না, কেমন জানি, ইভেন আমার কোরবানির সময় বের হওয়াটাও কেমন জানি লাগে, আমি জানি না, এটা জানি না, ভালো লাগে। ঈদ ঈদ একটা ভাইভ থাকে, চারদিকে গরুর, তারপরে ছাগলের হাট, সব গরু ছাগল দেখা যায় রাস্তায়, দেখে ভালোই লাগে, বাট আমি হচ্ছে যাই না, আমার ভালো লাগে না, মানে ওইভাবে ভালো লাগে না। শেখ যুক্ত হয়ে আছেন, শেখ মালিক, ওকে, দিয়া ইসলাম, থ্যাংক ইউ সো মাচ যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। এখন আমি তাহলে বিদায় নেই, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আবারও শেষবারের মতো। এতক্ষণ আপনারা শুনছিলেন ঈদ রিওয়াইন্ড, ঈদ স্পেশাল শোটা ছিল, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ঢাকা FM এর সাথে থাকবেন, পিঙ্কির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Brands United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: ঈদ মুবারক। ঈদের তিন দিন ঢাকা FM শুনুন ঈদের খুশিতে। ঈদের প্রথম দিন সকাল 10টা থেকে ঈদ মর্নিং ম্যাজিক উইথ পিঙ্কি, দুপুর 1টা থেকে লোফি ঈদ উইথ সিপাত, বিকেল 4টা থেকে শুনুন রিদমকে কোরবানি বাসে, সন্ধ্যা 7টায় রিতা থাকছে মিউজিক্যাল শো নিয়ে, আর ভালোবাসার বাংলাদেশ নিয়ে লাভ গুরু ও তান্না তো থাকছেই রাত 11টায়। ঈদের

শাফির সঙ্গে। ঈদের তৃতীয় দিন সকাল নয়টা থেকে ঈদ ডায়রিস নিয়ে থাকছে তানহা। দুপুর ১২টা থেকে শুনুন ঈদ রিওয়াইন্ড উইথ পিঙ্কি। বিকাল ৪টায় ঈদ মুডে থাকছে রিদম। সন্ধ্যা ৬টায় শুনুন ক্রেজি ক্রেককে সুপার টিউনসে। আর রাতে থাকছে পূর্ণ দৈর্ঘ্য অডিও সিনেমা হৃদয়পুরে ছাড়খার। ঈদ জমে উঠুক ঢাকা এফএম এর সঙ্গে। ঈদ মুবারক।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. I Gas United.
1: পাহাড়ে যাবো কে কইছে রে
2: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম. বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না.
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো.
4: এই চলে এসেছে রে.
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না. এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন.
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়.

0: লিসেনার্স, সবাইকে আরো একবার জানাচ্ছি ঈদ মুবারক। আমি আর যে রিদম কিনে চলে এলাম আবারও আজকে আপনাদের মাঝে ঈদ স্পেশাল অনুষ্ঠান ঈদ মুড নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, হয়তোবা গোস্ত খেতে খেতে সবাই এতক্ষণে হয়তোবা লুটিয়ে পড়ে আছেন বিছানায়। যাই হোক, সবার এই ব্যস্ততার মাঝে, সবার এই ক্লান্তির মধ্যে দিয়েও কিন্তু চলে এলাম আপনাদের মুডটাকে একটু ঠিক করার জন্য, মুডটাকে ঈদ মুড করে তোলার জন্য। সো ফ্রেন্ডস, আমি আর যে রিদম কিন্তু হাজির হয়ে গেলাম আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এ আপনাদের ঈদ স্পেশাল অনুষ্ঠান ঈদ মুড নিয়ে। আশা করছি বন্ধুরা সবাই যুক্ত হয়ে গেছেন এখন পর্যন্ত আমার সাথে। আমি দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু মেসেজ আসা স্টার্ট হয়ে গেছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ একদম শুরু মুহূর্তে চলে আসার জন্য। সবার উদ্দেশ্যে একটু বলে দিতে চাই, খুব ইজিলি কিন্তু বন্ধুরা আমার সাথে যুক্ত যেতে পারবেন আজকের এই ঈদের তৃতীয় দিনে। আমার সাথে জয়েন হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ facebook.com/ILoveDhakaFM, এখানে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন খুব ইজিলি। তাছাড়া আমাদের একটি অ্যাপ আছে ঢাকা এফএম 90.4, সেখানে সেটি যদি আপনি ডাউনলোড করে ফেলেন খুব ইজিলি কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আর হচ্ছে মেইন কথা তো বলতেই ভুলে গেলাম যে আমাদের অফিসিয়াল যে নাম্বারটা 01841904904, এই নাম্বারে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারবেন, হোয়াটসঅ্যাপ করতে পারবেন এবং জানিয়ে দিতে পারবেন কোত্থেকে রিদমের সাথে যুক্ত আছেন, কোত্থেকে ঢাকা এফএম 90.4 এর সাথে যুক্ত আছেন। আশা করছি বন্ধু বান্ধব সবার ঈদের এই মৌসুমটা, ঈদের এই দিনগুলো ভালোই কাটছে। সবাই হয়তো গোস্ত খাওয়া নিয়ে একটু ব্যস্ত আছেন এখন, তো আশা করছি গোস্ত খেতে খেতে এই ফাঁকে হয়তো সবাই আমাকে শুনছেন এবং আমরা মুডটাকে আমরা কোথায় নিয়ে যাবো বলেন তো, আমরা ঈদ মুডে নিয়ে যাবো। আছে কিন্তু আপনাদের সাথে একদম ছয়টা পর্যন্ত, তো আশা করছি অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। এই ঈদ জুড়ে আমরা কী কী করলাম সেই বিষয়গুলো নিয়ে আমরা গল্প করবো, আড্ডা দিব। যেহেতু চলে এসেছি এখন আমরা নিশ্চিন্তে একটা গানে চলে যাই, গানটা চলতে থাকুক, সবাই আমরা গানটা এনজয় করি, খুব জলদি আবার ফিরে আসবো আপনাদের মাঝে। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে AKS ফিচারিং ভ্যারিয়াস আর্টিস্টের করা একটা গান, যেটা হচ্ছে বাংলা ইউথ প্রজেক্ট অ্যালবামের একটা গান, কিন্তু লুকোচুরি প্রেমের খেলা। তো আশা করছি গানটা সবার ভালো লাগবে। তো এই গানটা দিয়ে আজকের মতো আমরা আমাদের ঈদ মুড অন করে ফেলি, আশা করছি একদম শেষ পর্যন্ত সবার ঈদ মুডটা অন থাকবে। তো এত কথা না বাড়িয়ে সোজা এখন আমরা গানে চলে যাই বন্ধুরা।
1: Turn up a little. Still on my head.

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ। 9.4 FM

0: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: Hello listeners, this is RJ Rhythm here, back again with your Eid special show, Eid Mood. আশা করছি লিসেনার সবার ঈদটা ভালো কেটেছে এবং খুব সুন্দর কেটেছে। আমাদের এই আমরা সবাই জানি যে আমরা কিন্তু ঈদুল আজহা আমরা পার করলাম আজকে, দেখতে দেখতে কিন্তু ঈদের তৃতীয় দিন এবং মোটামুটি সবাই হয়তো এখন পর্যন্ত গোস্ত খাওয়া নিয়ে ব্যস্ত আছেন, হয়তো পরিবার পরিজনের সাথে সময় কাটাচ্ছেন, হয়তো বা ঘুরে বেড়াচ্ছেন, ঘোরাফেরা করছেন। তো যাই হোক, শত ব্যস্ততার মাঝেও কিন্তু রিদম চলে এসেছে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, কারণ রিদম কিন্তু আবার হচ্ছে রিদমের বন্ধুদেরকে অনেক মিস করে। তো যাই হোক লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4, আর আমি আর যে রিদম কিন্তু আছি আপনাদের ঈদ স্পেশাল অনুষ্ঠান ঈদ মুড দিয়ে। তো আশা করছি বন্ধুরা সবাই যুক্ত আছেন আমার সাথে, আমাকে শুনতে পাচ্ছেন এখন পর্যন্ত অনেকেই কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে, আমি দেখতে পাচ্ছি সবাইকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের এই দিনে। আর আপনার ঈদ কেমন গেল, আপনার ঈদ ভালো কেটেছে কিনা, কি কি করলেন এই ঈদে, কতটুকু গোস্ত খাওয়া হলো, কতটুকু মজা করা হলো, সবই কিন্তু আমার সাথে শেয়ার করতে পারবেন খুব ইজিলি আমাদের ফেসবুক পেজ facebook.com/ilovedhakafm, সেখানে কিন্তু অলরেডি আমার পোস্ট চলে এসেছে। সো কমেন্ট সেকশনে চলে আসতে পারেন, কমেন্ট করতে পারেন, এবং হচ্ছে আমাদের কিন্তু একটা অফিসিয়াল নাম্বার আছে 01841904904, এই নাম্বারে টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের একটি অ্যাপ আছে ডাউনলোড করতে পারেন ঢাকা FM 90.4। আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আমার সাথে যুক্ত আছে। একটা মেসেজ খুব ভালো লেগেছে, মেসেজটা একটু পড়ি চলেন। টিনের চালে বক, ঈদ মোবারক, নদীতে বাসে নাও, এখন সালামি দাও, ঈদ মোবারক রিদম ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ নুরা তালুকদার সিলেট থেকে আমাকে ঈদের এত সুন্দর একটা শুভেচ্ছা জানানোর জন্য। আমাকে আমি দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপে কি হোয়াটসঅ্যাপ জুড়ে কিন্তু অনেকেই আছে, অনেকেই অনেকে অনেক অনেক মানুষ আছে এবং সবাই কিন্তু আমাকে লিখছে ঈদ মোবারক, ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক, সবাইকে একসাথে বলে দিচ্ছি ঈদ মোবারক। আর অসংখ্য ধন্যবাদ সবাইকে যে আজকের এই দিনে এত ব্যস্ততার মাঝেও সবাই চলে এসেছেন আমার সাথে। তো যাই হোক, আছে কিন্তু একদম 6টা পর্যন্ত আপনাদের সাথে গল্প হবে, আড্ডা হবে, আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। আমি দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক পেজের কমেন্ট সেকশনে কিন্তু অলরেডি আমার অনেক বন্ধু বান্ধব চলে এসেছে, সবার কমেন্ট পড়বো। আমি দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, হাই ঈদ মুড, হ্যালো, কে বলছিলেন একটু নামটা কষ্ট করে লিখে দিতে, দিলে খুব খুশি হতাম। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, ওয়াও জিনিয়া কিন্তু চলে এসেছে আমার সাথে, বাহ জিনিয়া দেখি সব খোঁজ খবরই রাখে, তাহলে জানতেন জিনিয়া না আমি কখন আসবো। যাই হোক জিনিয়া লিখেছে, আর যে জানো বাসায় বিয়ে, সবাই একসাথে ভালো লাগছে, জানি না সব সময় থাকতে পারবো কিনা, হাতে মেহেদি নিয়ে মেসেজ করছি। ও বাই দ্য ওয়ে কার বিয়ে জিনিয়া, আপনি এটা এটা কি বললেন, এখন তো আমার মনটা আবার কেমন ছটফট করছে। বাই দ্য ওয়ে আপনার বিয়ে না তো আবার, আচ্ছা জিনিয়া অবশ্যই একটু জানাবেন কার বিয়ে, কার বিয়ে জুড়ে এত আয়োজন চলছে। হাই রিদম ভাই, আমি জারা চট্টগ্রাম থেকে, ঈদ কেমন কাটলো জারা? আলহামদুলিল্লাহ আমার ঈদ ভালো কেটেছে, আশা করছি আপনার ঈদও ভালো কেটেছে, এবং অনেক অনেক ধন্যবাদ ঈদ মোড়ে চলে আসার জন্য। জান্নাতুল হীরাও কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে, আমি দেখতে পাচ্ছি, হাই কেমন আছো, আজ আমি খুব ব্যস্ত তাও আমার বকা খেয়ে খেয়ে তোমাকে শুনছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ জান্নাতুল হীরা আজকের এই দিনে, এত সুন্দর একটা দিনে আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আর হচ্ছে আশা করছি সবার ঈদ ভালো কাটছে, সবার ঈদ সুন্দর কাটছে, তবে গোস্ত খাওয়ার সময় একটু সবাই সাবধানে থাকবেন, বেশি গোস্ত খাওয়া যাবে না, কারণ বাইরে কিন্তু আজ আমি যদি একটু দেখি বেশ গরম পড়েছে কিন্তু রোদ চারপাশে দেখতে পাচ্ছি। সো সবাই একটু বুঝে শুনে খাওয়া দাওয়া করবেন, যাতে করে আবার হচ্ছে পরবর্তীতে শরীর অসুস্থ হয়ে না যায়, সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো যাই হোক, আছি আপনাদের সাথে 6টা পর্যন্ত, গল্প হবে, আড্ডা হবে, এখন একটা গান শুনবো আমরা, এখন আমরা যে গানটা শুনবো

একটা আছে ইমরান আর কনার করা একটা গান কন্যা। সো আশা করছি গানটা সবার ভালো লাগবে, গানটা সবাই এনজয় করতে থাকেন। আছি ছয়টা পর্যন্ত, খুব জলদি আবার ফিরে আসি আপনাদের মাঝে। পুরো ইজ্জোর আমাদের কি কি হলো, কি কি কাটলো, সব বিষয় নিয়ে কিন্তু আমরা গল্প করবো, বাড়তে দিব। তো মাংস খেতে খেতে এখন সবাই গান শুনেন নাকি? তো চলুন, এত কথা না বলে আমরা সোজা গানে চলে যাই। খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে বন্ধুরা।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা. 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান. প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন. অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত. যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ. বিস্তারিত জানতে কল করুন 0961199966.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বারআইটি আইপি ফোন অ্যাপে। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপি ফোন অ্যাপ। আম্বারআইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

Hello listeners, welcome back again. This is RJ Rhythm here with your Eid special show, Eid Mode. আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4. বন্ধুরা, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক কথা হবে। কথা শুরু করার আগে ছোট একটা বিষয় একটু আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই। সেটা হচ্ছে আজ অর্থাৎ 30 তারিখ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীতে আজকে জানাই বিনম্র শ্রদ্ধা। হ্যাঁ বন্ধুরা, আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী, সেই বিষয়টা আরকি আপনাদের সাথে একটু শেয়ার করলাম এবং তার জন্য অবশ্যই আমরা মন থেকে জানাই বিনম্র শ্রদ্ধা। তো যাই হোক বন্ধুরা, আশা করছি সবার ঈদের এই মৌসুমটা ভালো কাটছে, ঈদের এই সিজনটা ভালো কাটছে। সবাই হয়তো বা ব্যস্ত আছেন এখন পরিবার পরিজনের সাথে, মজা করা নিয়ে, ঘোরাঘুরি নিয়ে, গোস্ত খাওয়া নিয়ে, আর হয়তো বা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্ল্যান চলছে যে আমরা কি করব, আমরা কি খাবো আজকে, আজকে নতুন কোন ডিশটা ট্রাই করা যায়। কেউ মানে আমরা যেটা এই ঈদে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে যে সবাই কিন্তু হচ্ছে কোরবানির সময়, মানে গোস্ত কাটাকাটির সময় আর কি, যে আর কিছু মেকশিওর করুক আর না করুক, সবাই কিন্তু সবার স্টেকের পিসটা কিন্তু মেকশিওর করেছে, মানে কসাইকে আগে আগে গিয়ে বলে দিয়েছে যে আমি কিন্তু সন্ধ্যার পরে হচ্ছে স্টেক খাবো, তো আমার স্টেকের পিসটা কিন্তু আলাদা করে দিতে হবে। এবং সব কসাইরে কিন্তু মোটামুটি দেখেছি এবার জায়গায় জায়গায় স্মুথলি কিন্তু খুব সুন্দর সুন্দর করে কিন্তু স্টেক পিস করে দিয়েছে। তো যাই হোক, কে এখন পর্যন্ত স্টেক খেয়ে ফেলেছেন বা কে এখন পর্যন্ত খাননি, খাবেন অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আমিও নিজেও কিন্তু পার্সোনালি স্টেক খুব পছন্দ করি, আর সেটা যদি একদম সলিড এরকম একটা পিস হয় মনের মতো, ওয়াও, আর তো কোনো কথাই নাই। তো যাই হোক, কে কি কি খাচ্ছেন, কে স্টেক খাবেন এটা ভাবছেন, বা হচ্ছে কে বারবিকিউ করবেন সেই বিষয়টা ভাবছেন, অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা শুনতে চাই, দেখি আমাদের কোন ফ্রেন্ডের আসলে কেমন প্ল্যানিং এবার। আচ্ছা, মেসেজ আসছে আমার অনেক, আমি দেখতে পাচ্ছি সবাই কিন্তু ঈদ মোবারক জানাচ্ছে, সবাইকে একসাথে আরও একবার বলে দিতে চাই ঈদ মোবারক। মাত্র যারা আমাকে শুনছেন, আমি তো সেই 4টা বাজেই চলে এসেছি, মাত্র যারা আমাকে শুনছেন সবার উদ্দেশ্যে একবার সবাইকে একসাথে বললাম ঈদ মোবারক। দুপুরে খাবার খেয়েছেন? না, এখন পর্যন্ত খাওয়া হয়নি, যেহেতু সকালের নাস্তাটা জাস্ট খালি সারলাম, ওই এখন তো সেম অবস্থায় আর কি, সকাল বলেন, দুপুর বলেন, রাত বলেন, চারিদিকে শুধু গোস্ত আর গোস্ত। তো ওই সকালবেলা উঠেই জাস্ট খালি গোস্তটা খেয়েছি, খেয়ে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আড্ডা দেই, তারপর দেখি বাসায় গিয়ে হয়তো বা যদি খাওয়া দাওয়ার একটা মানসিকতা থাকে তাহলে হয়তো বা খাওয়া দাওয়া করবো। আসলে সত্যি কথা বলতে এই গরমের মধ্যে এতটা মানে গরুর গোস্তটাও কিন্তু খুবই রাফ অ্যান্ড টাফ একটা ব্যাপার হয়ে যাচ্ছে এই গরমের মধ্যে, আমার যেটা মনে হয়। যাই হোক, অনেকে যুক্ত আছে আমার সাথে বন্ধুরা, চলুন একটু দেখি কে কে আছে আমার সাথে। এই মাসুদ, ভালো হয়ে যাও। আচ্ছা মাসুদ, তাই নাকি, আমাদের ঈদের শো তাহলে দেখা হয়েছে। হ্যাঁ, ওখান থেকে তো আবার আমাকে এখন মাসুদও দেখা হচ্ছে। আচ্ছা যাই হোক, তারপর কোথায় এই যে আরজে, ঈদ সালামি তো দিলা না, আমি শান্তা ভাইয়া, কিরে জিনিয়া, কার বিয়ে ভাইয়া, ওকে বলো তো কার বিয়ে। হ্যাঁ, জিনিয়াকে তো আমি জিজ্ঞেস করলাম যে কার বিয়ে চলছে এখন, তার বিয়ে না হলেই হয়, তাহলেই হয়তো আমি একটু শান্তি পাবো মনে। হাই ভাইয়া, কেমন আছেন? আমি চট্টগ্রাম থেকে তানজিলা বলছি, অনেকদিন ধরে শোনা হয় না আপনাকে। যাই হোক, অনেকদিন ধরে শোনা হয় না, আজকে এরকম একটা স্পেশাল দিনে, ঈদের তৃতীয় দিন চলে এসেছেন ঈদ মোড়ে, তো আশা করছি আপনার মোড এখন পুরো ফুরফুরা হয়ে যাবে, যেহেতু রিদমও আছে, আপনিও আছেন, আমরা জমি আড্ডা দিব। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন দাদা ভাই, আপনি আমার SMS পড়েন না কেন? আচ্ছা জানেন, খুব রাগ হয় আপনার উপর যখন এত কষ্ট করে SMS লিখেও আপনি পড়েন না, কিন্তু আজ যদি না পড়েছেন তাহলে আর কখন SMS দিব না আপনাকে। দাদা ভাই বলে ডাকার মানুষ হয়তো পাবেন, কিন্তু এই ঈশিতাকে আর পাবেন না। আচ্ছা তাই নাকি ঈশিতা, থ্যাংক ইউ সো মাচ, এই যে পড়লাম মেসেজ, আশা করছি এখন আর রাগ অভিমান থাকবে না। যাই হোক বন্ধুরা, আছি একদম 6টা পর্যন্ত, আরো অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, আমরা ঈদ জুড়ে কি কি করছি না করছি সব বিষয় নিয়ে আমরা গল্প করবো। একটা গানে চলে যাবো আমরা, এখন আমরা যে গানে শুনবো সেটা হচ্ছে DJ রাহাত আর লিটনে করা একটা গান, যেটা কিনা ফ্ল্যাশব্যাক অ্যালবামের একটা গান, কান্দে শুধু মন। তো আশা করছি মন কাঁদবে না, গানটা ভালো লাগবে। তো গান শুনতে থাকি, খুব জলদি আবার ফিরে আসি আপনাদের মাঝে।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারআইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারআইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আর যে রিদম, কিন্তু আজকে ঈদের তৃতীয় দিন আছি আপনাদের সাথে, আপনাদের মাঝে আপনাদের পছন্দের জোড়া অনুষ্ঠান, আপনাদের ঈদের স্পেশাল অনুষ্ঠান ঈদ মুড নিয়ে। তা আশা করছি বন্ধুরা সবাই যুক্ত আছেন আমার সাথে এখন পর্যন্ত। সে শুরু থেকে কিন্তু অনেকে যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত এত ব্যস্ততার মাঝে বা এই যে গোস্ত খাওয়ার মাঝে সবাই চলে এসেছেন, সবাই যুক্ত হয়ে গেছেন। তো আশা করছি সবার ঈদটা ভালোই কাটছে। অবশ্যই আরও একবার একটু মনে করে দিতে চাই যারা এখন ঢাকার বাইরে আছেন, যেহেতু বর্তমানে একটু রেইনি ওয়েদার, অবশ্যই কিন্তু ওয়েদারের দিকে একটু খেয়াল রাখবেন, কখন কোথায় বৃষ্টি হচ্ছে, ঝড় তুফান হচ্ছে, বজ্রপাত হচ্ছে, এই বিষয়গুলো মাথায় রাখবেন। যারা হচ্ছে ঈদ শেষে ব্যাক করার চিন্তা ভাবনা করছেন বা হচ্ছে আবার নিজ নিজ কর্মস্থলে চলে আসবেন, ফেরত আসবেন, অবশ্যই কিন্তু সাবধানে চলাফেরা করবেন, সাবধানে ফেরত আসবেন। কারণ হচ্ছে আমি চাই না যে কোনো দুর্ঘটনার কেউ শিকার হোক বা হচ্ছে কোনো ধরনের দুর্ঘটনার মোকাবেলা করুক। কারণ আমরা রোজার ঈদেও দেখতে পেরেছি যে আসলে খুবই ভয়াবহ একটা ঈদ কিন্তু ছিল, চারিদিকে এত এত অ্যাক্সিডেন্টের ঘটনা। তো আশা করছি সবাই সাবধানে আসবেন, সাবধানে ফিরে আসবেন, এইসব বিষয়ে আমরা আরও কথা বলবো, আরও গল্প করবো। অনেকে কিন্তু যুক্ত আছে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ফেসবুক পোস্ট থেকে ঘুরে আসবো, ফেসবুক কমেন্ট বক্সে কিন্তু আমার সাথে অনেকেই যুক্ত আছে। আচ্ছা, আমি প্রথমেই দেখতে পাচ্ছি অমৃত বোস দাদা কিন্তু চলে এসেছে কলকাতা ইন্ডিয়া থেকে। শুভ দুপুর, ঈদ মোবারক দাদা, ঈদ মোবারক। তারপর দেখতে পাচ্ছি ইমরান তুহিন আছে আমার সাথে, হাই ভাইয়া, এটা কি ঈদ স্পেশাল লাস্ট শো? না, আমার পরও কিন্তু আরও শো আছে, ঈদ আমাদের আরও অনেক অনেক শো আছে, অবশ্যই চোখ রাখবেন, আশা করছি আপনারা পেয়ে যাবেন আমাদেরকে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, ইয়াসিন আহমেদ আরাফাত আছেন, হ্যালো, হাই ভাইয়া। তৌহিদুল ইসলাম কিন্তু যুক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছি, আহম তৌহিদুল, বনশ্রী থেকে শুনছি, কেমন আছেন রিদম বস, ঈদ মুবারক। হ্যাঁ ভাইয়া, ঈদ মুবারক। তারপর দেখতে পাচ্ছি ইয়াসিন আরাফাত আহমেদ লিখেছেন, আহমেদ আরাফাত লিখেছেন কোথায়, ঈদ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আশা করছি সবার ঈদ ভালো কেটেছে, অবশ্যই আপনাদের ঈদ কেমন কেটেছে সেটাও কিন্তু আমাকে জানাবেন, আমি সবার মেসেজের অপেক্ষায় আছি, সবার জন্য অপেক্ষা করছি, অবশ্যই কমেন্ট সেকশনে চলে আসবেন আমাদের। সুমায়া শিফা কিন্তু চলে এসেছে আমি দেখতে পাচ্ছি, আসসালামু আলাইকুম ভাইয়া, যুক্ত হয়ে গেলাম আপনার সাথে রংপুর থেকে, ঈদ মুবারক ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ঈদ মুবারক, ঈদ মুবারক। জিনিয়া কিন্তু আছে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। আচ্ছা, জিনিয়া লিখেছে, আর যে আমার বিয়ে তোমার সাথে, অন্য কারো সাথে নাকি, তুমি রাজি তো, চাচুর বিয়ে? আচ্ছা আচ্ছা, যাক তাহলে জিনিয়ার বিয়ে না, শুনে খুব খুশি হলাম, একটু রিল্যাক্স হলাম, এখন একটু টেনশন ফ্রি লাগছে। যাই হোক, এটা জিনিয়ার চাচুর বিয়ে। দুইটা থেকে বারবার ঘুরে যাচ্ছে এফএম থেকে, জানি আছো আছে কিন্তু কখন সেটা জানতাম না। আচ্ছা আচ্ছা, আমি আমার ফেসবুকে তো অলরেডি আমরা পোস্ট করে দিয়েছি যে আমরা কে কখন আসবো, আমাদের শো কখন থাকবে, সো সেখানে চোখ রাখলে জিনিয়া সব আপডেট পেয়ে যাবে। বাই দ্য ওয়ে, অনেক অনেক ধন্যবাদ যে দুইটা থেকে বারবার চেক করে আমাকে পেয়ে গেলেন বা আমাকে শুনছেন এখন পর্যন্ত, অনেক অনেক ধন্যবাদ জিনিয়া, অনেক অনেক ধন্যবাদ। আর বিয়ে, আশা করছি বিয়েটা খুব ভালোভাবেই এনজয় করতে পারবেন, অবশ্যই জানাবেন, মজার মোমেন্টগুলো শেয়ার করবেন আমার সাথে। তৌহিদুল কিন্তু আছে দেখতে পাচ্ছি আমার সাথে, কোথায়, হে উস্তাদ, বনশ্রী থেকে শুনছি, কেমন আছেন, আলহামদুলিল্লাহ গুড, আই এম গুড। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আর হচ্ছে ঈদের ব্যাপার নিয়ে যদি একটু কথা বলি, আসলে গত দুই তিন দিন কিন্তু খুবই ব্যস্ততার মধ্য দিয়ে গেছে। আমরা যেটা জানি যে ছেলে মানুষের আসলে দায়িত্বের কোনো শেষ নেই, ছেলে মানুষের ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে হয়ে যাও কষাই, তারপর আস্তে আস্তে সারাদিন সেই কষাইয়ের কাজ করো, বিকেলবেলা হয়ে যাও ডেলিভারি ম্যান, আর দেন দুই তিন দিন টানা হয় ডেলিভারি কাজটাই করো, মানে এই বাসা থেকে ওই বাসা, অমুক আত্মীয় তমুক আত্মীয়, তারপর হচ্ছে অমুক পাশের বাসার লোকজন যারা আছে, আমাদের নেইবার যারা আছে। আসলে ঈদের সময় কি আমরা এই সম্পর্কটা কিন্তু বুঝতে পারি যে এই যে একটা ভ্রাতৃত্ব বা এই যে একটা সম্পর্ক মিলন দেখা গেছে নেইবারহুডের সাথে, মানে এই যে একটা একটা হুড যে আসলে হয় তৈরি হয়, এই ব্যাপারটা আসলে খুবই ইন্টারেস্টিং। বিকজ দেখা যায় সবাই শত ব্যস্ততার মধ্য দিয়ে থাকে, পাশের বাসার লোকটা কেমন আছে, মানুষটা কেমন আছে, ভালো আছে কিনা, ঠিকঠাকভাবে চলাফেরা করছে কিনা, সেই বিষয়গুলো হয়তোবা দেখা যায় মানে ব্যস্ততার কারণে হয়তোবা অনেক সময় কিন্তু আমরা চোখের সামনে পাই না। সো এই ঈদের সময়টাতে কিন্তু অবশ্যই সবাইকে পাওয়া যায়, এবং এই যে একটা সম্পর্ক যে আদান প্রদান করা, গোস্ত রান্না করে খাওয়ানো, দাওয়াত দেওয়া, এর বাসায় যাওয়া ওর বাসায় যাওয়া, এগুলো আসলেই কিন্তু মানে সম্পর্কটাকে খুবই মজবুত করে। যাই হোক, আশা করছি এই ঈদটা, এই ঈদুল আজহা সবার খুব ভালো কেটেছে এবং আমারও বেশ ভালো কেটেছে। তো সবাই সাবধানে আবার চলে আসেন ঢাকার দিকে, নিজ নিজ কর্মস্থলে ব্যাক করেন, আমাদের আড্ডা তো
আসলে সবসময় চলবে, সবসময় চলে এসেছে। দেখতে পাচ্ছি যারাও কিন্তু আছে আমার সাথে, ভাইয়া তোমাকে ঈদের অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। রংপুর থেকে বলছি রোদেলা, বাসায় রাতে গরুর কালাভুনা পার্টি হবে, আপনার দাওয়াত রইল। দেখেছেন যেটা বললাম যে আসলে এখন প্রতিটা ঘরে ঘরেই কিন্তু গরুর গোশ নিয়েই কিন্তু সব ডিশ হচ্ছে। ঠিক আছে রোদেলা, অবশ্যই আমি চলে আসবো তাহলে, আমরা একসাথে আজকে কালাভুনা দিয়ে এই কালা রিদম একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, রাতের বেলা রোদেলা ডিনারে দেখা হচ্ছে, একই সাথে থাকবে কালাভুনা, একই সাথে থাকবে কালা রিদম। যাই হোক, সবার সাথে আমরা গল্প করবো, সবার সাথে আড্ডা দিব, আছি আপনাদের সাথে একদম ছয়টা পর্যন্ত। আমরা একটা গানে চলে যাব, সবাই গানটা শুনতে থাকেন। মাঝে আমাদের আসর আজানের একটা ব্রেক আছে, আমি আজানের পর খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে আকাশচুরি অ্যালবামের দলছুটের করা একটা গান, বায়োস্কোপ গানটার নাম তোমার বাড়ির রঙের মেলায়, দেখেছিলাম বায়োস্কোপ, বেশ সুন্দর একটা গান, আমার কাছে খুব ভালো লাগে পার্সোনালি। তো আশা করছি গানটা সবার ভালো লাগবে। তো সবাই গোস্ত খেতে খেতে গানটা এনজয় করতে থাকেন, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে। এত কথা না বাড়িয়ে আমরা সোজা এখন গানে চলে যাই।

0: Doon din siya Bannergan siya doon. Ben Bissett!
1: Mark, hey Doc! Tony and Doc!
0: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

listeners, I'm back again with your favorite show, with your really special show with mood. আপনার শুনছেন আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4. আমি আরজি রিদম কিন্তু আছি আপনাদের সাথে ঈদের তৃতীয় দিন ঈদের স্পেশাল অনুষ্ঠান নিয়ে। আশা করছি সবার ঈদের মুহূর্তটা ভালো কাটছে। যারা আমাকে মাত্র শুনছেন সবার উদ্দেশ্যে আরো একবার একটু বলে দিতে চাই, আমি কিন্তু 4টা থেকে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে আপনাদের জন্য ঈদ স্পেশাল অনুষ্ঠান ঈদ মুড নিয়ে। তো আশা করছি এই বিকালবেলার এই সুন্দর মুহূর্তের এই যে এখন সবার যে মুড আছে সেই মুডটা আমরা এখন কিন্তু ডিরেক্ট আমরা ঈদে নিয়ে আসবো এবং হচ্ছে আমরা কিন্তু ঈদ মুডে চলে আসবো। আমি নিজেও কিন্তু ঈদ মুডে আছি এবং আমার যেটা মনে হয় সবাই ঈদ মুডেই আছে, কারণ এখন হচ্ছে সবাই কিন্তু ঘোরাঘুরি, গোস্ত খাওয়া, পার্টি করা, বার্বিকিউ করা, এটা করা, সেটা করা, সবাই এগুলোই হচ্ছে হয়তোবা। আর এখন বিভিন্ন পরিবারে যেটা দেখা যাবে যে সিবলিংসরা সবাই কিন্তু একসাথে আছে, কাজিন যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, সবাই একসাথে, ভালো, আসলে এই সময়টা কিন্তু খুব সুন্দর কাটে। আর সত্যি কথা বলতে একদম মানে আমি যদি আমার কথা বলি, এই যে এই সময়টাতে দেখা যায় কি অনেক সময় আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা চাকরি ক্ষেত্রে বা দেখা গেছে কর্মস্থলের কারণে হয়তো বা আমাদের থেকে দূরে থাকে বা ব্যস্ত থাকে, যার কারণে ওইভাবে দেখা সাক্ষাৎ হয় না। ঈদের সময়টাতে কিন্তু আসলে সবাইকে খুব কাছে পাওয়া যায়, আমাদের ছোটবেলার বন্ধু বান্ধব যারা আছে বা হচ্ছে আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাই কিন্তু একটু সময় পায়, সবাই একসাথে বসে সেই সময়টা কাটানো, একসাথে খাওয়া দাওয়া করা, এই ব্যাপারগুলো কিন্তু আসলে খুবই ভালো লাগার মতো ব্যাপার। আর আমার আমার ঈদটা আসলে যেভাবে কাটছে আমি যদি বলি, যে সবাই যেহেতু জানতে চাচ্ছেন আমার ঈদ কিভাবে কাটলো, আমি কি করেছি, কি করলাম, আমার ঈদ কেটেছে কিন্তু আমার ছোটবেলার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে, এলাকা জুড়ে তাদের সাথে একটা আড্ডা দেওয়া, চা খাওয়া, গল্প করা, মজা করা, দুষ্টামি করা, এইভাবে কিন্তু আসলে আমার ঈদ কাটলো বা কেটেছে। যাই হোক বন্ধুরা, অবশ্যই আপনার ঈদ কেমন কেটেছে, আপনারা কেমন এনজয় করলেন, কার কার সাথে কোথায় কোথায় গেলেন সেটা একটু আমাকে জানাবেন। একটু মেসেজ থেকে ঘুরে আসি, অনেকে যুক্ত আছে আমার সাথে। ভাইয়া তোমার কণ্ঠ আজ একটু অন্যরকম লাগছে, তাই নাকি? এটা হচ্ছে ওই যে ভরপুর গরুর গোশ খাওয়া হয়েছে তো যার কারণে গলাটা একটু হয়তো বা বসে গেছে মনে হয়। আচ্ছা ঈদ মোবারক ভাইয়া, আমি জান্নাতি রংপুর থেকে বলছি। জান্নাতি মোস্ট ওয়েলকাম, আশা করছি ভালো আছেন, আর আপনাকেও ঈদ মোবারক। তারপর ভাই সারাদিন কাজ করলাম, বহুত কাজ করলাম, এখন একটু ফাঁকা হয়েছি, এটাও বেশিক্ষণ থাকবে না কারণ চাচা তো ভাইদের সাথে ঘুরতে যাবো নবাব। বাহ, নবাবের তাহলে ঈদের ঘুরোঘুরি তো বেশ জমিয়ে হচ্ছে না? হ্যাঁ, শুধু নবাব, নবাবের মতো আর কে কে আছেন যারা কিনা আজকের দিনটা ঘোরাঘুরি করছেন বা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, একটু শেয়ার করেন শুনি, দেখি আমরা আড্ডা দিই, গল্প করি। আচ্ছা সুমাইয়া কিন্তু আছে আমার সাথে দেখতে পাচ্ছি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছের মৌ, রিদম ভাইয়ের গার্লফ্রেন্ড লাগবে, রাজি আছে কেউ, তাই নাকি? সুমাইয়া এটা এটা কিন্তু বেশ হয়েছে, বেশ হয়েছে। আচ্ছা লিসেনার্স, আরো একবার চলেন আমরা শুনি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, রিদম ভাইয়ের গার্লফ্রেন্ড লাগবে, রাজি আছো কেউ? কেউ রাজি থাকলে প্লিজ এখনই মেসেজ করে ফেলেন। ও ধন্যবাদ সুমাইয়া, এত সুন্দর একটা কবিতা লেখার জন্য। হ্যালো রিদম ভূত দাদা, ঈদ মুবারক, ঝগড়া ছিল না জন্য এই ঈদে আমি খুব খুশি। আঙ্কেলের ফোন থেকে মেসেজ দিলাম, আমার ফোন নষ্ট। আচ্ছা আঙ্কেলের বাড়িতে দাওয়া ছিল, আব্বু আসে নাই, কোথায় ব্যস্ত, তাই আমায় পাঠিয়ে দিয়েছে, আর একটু পর চলে যাবো। আফরিন আফরিন, অনেক অনেক ধন্যবাদ, এত ব্যস্ততার মধ্যেও মানে ফোনও নেই সাথে, তারপরও কিন্তু রিদমের সাথে যুক্ত হয়ে গেলেন, খুব খুব খুশি হলাম, খুব খুশি হলাম আফরিন। আর আফরিনের ইদানিং সময়টা খুব ঝগড়া ছাড়া কাটছে যা বুঝছি, দেখা যাচ্ছে। আচ্ছা কোথায় গরু জবাই করার মতো করার মুহূর্তটা অনেক তারাগর হয়। ঢাকা থেকে আয়মান, কি হয় আসলে ঠিক বুঝতে পারলাম না, তারাগর হয়। আচ্ছা যাই হোক, আসসালামু আলাইকুম রিদম ভাই, ঈদ মোবারক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাজেদা সুলতানা আমার সাথে আছে, রাগ করলাম না, রাগ করি নেই, ঈদের সময় তো, ঈদের সময় কি আর রাগ করে থাকা যায় নাকি? যাই হোক বন্ধুরা, চলেন আরো একটা গানে চলে যাই। আমরা এখন একটা খুব সুন্দর গান শুনবো, মায়াবী চোখ, যেটা হচ্ছে স্টোয়াক ব্লিজের করা একটা গান, স্টোয়াক ব্লিজ অ্যালবামের। আশা করছি গানটা ভালো লাগবে, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে।

মানে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: আই গ্যাস ইউনাইটেড, কুল মি ডাউন।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আমবার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মোবারক। ঈদের তিন দিন ঢাকা এফএম শুনুন ঈদের খুশিতে। ঈদের প্রথম দিন সকাল ১০টা থেকে ঈদ মর্নিং ম্যাজিক উইথ পিঙ্কি, দুপুর ১টা থেকে লোফি ঈদ উইথ সিফাত, বিকেল ৪টা থেকে শুনুন রিদমকে কোরবানি বাসে, সন্ধ্যা ৭টায় রিতা থাকছে মিউজিক্যাল শো নিয়ে, আর ভালোবাসার বাংলাদেশ নিয়ে লাভ গুরু ও তান্না তো থাকছেই রাত ১১টায়।

ফুল হাউস রাত ১১টায় অমানিশা, শুনুন রনি ও শাফির সঙ্গে। ঈদের তৃতীয় দিন সকাল ৯টা থেকে ঈদ ডায়রিস নিয়ে থাকছে তানহা, দুপুর ১২টা থেকে শুনুন ঈদ রিওয়াইন্ড উইথ পিঙ্কি, বিকাল ৪টায় ঈদ মুডে থাকছে রিদম, সন্ধ্যা ৬টায় শুনুন ক্রেজি ক্রেককে সুপার টিউনসে, আর রাতে থাকছে পূর্ণ দৈর্ঘ্য অডিও সিনেমা হৃদয় পুরে সারখার। ঈদ জমে উঠুক ঢাকা এফএম এর সঙ্গে, ঈদ মুবারক।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: Hello listeners, welcome back again. This is RJ Rhythm here with your Eid special show, Eid Mood. আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4. আশা করছি সবাই যুক্ত আছেন আমার সাথে. দেখতে দেখতে কিন্তু আমরা একদম শেষ ঘন্টায় চলে এসেছি, যদিও আজকে আমি বেশিক্ষণ থাকছি না. আজকে হয়তো আমরা আপনাদের সাথে আমি জাস্ট খালি দুই ঘন্টা থাকতে পারছি আর কি. তো আছি একদম ছয়টা পর্যন্ত. আশা করছি এই মুহূর্তটা আপনাদের সাথে গল্প হবে, আপনাদের সাথে কথা হবে, আড্ডা হবে. তাছাড়া আমরা সুন্দর সুন্দর গান তো শুনছি. আর এই ঈদের সিজনটা, এই ঈদের দিনগুলো কেমন কাটছে, কার কেমন কাটছে, অবশ্যই আমাকে একটু মেসেজ করে জানিয়ে দিবেন. আর আজকের প্ল্যান, আমার প্ল্যান যদি বলি, সন্ধ্যার দিকে যাবো, হয়তো বা বন্ধু বান্ধবের সাথে একটা আড্ডা হবে, তারপর হয়তো আমরা চিন্তা ভাবনা করবো যে আজকে আমরা কি করতে পারি. আমরা হয়তো বা কোনো বারবিকিউ করবো বা হচ্ছে দেখা যাক আসলে কি হয়। যাই হোক, অনেকে যুক্ত আছে আমার সাথে, কিছু মেসেজ একটু দেখে আসি, তারপর আমরা আবার আরো গল্পে ব্যাক করছি। আমি দেখতে পাচ্ছি আমার সাথে কেউ একজন আছেন, কে আছেন? সায়েম ও সিয়াম আছে ধানমন্ডি থেকে, হাতিরপুল কোথায় ভূতেরবাড়ি থেকে। ভাই আজকে আমার ছোট ভাই আমার কাছ থেকে সালামি খুঁজছে, আমি বললাম ছাদের কচু গাছে ফাঁসি দিমো। পিঙ্কি তানহা সিফাত রিদম, আমি ঠিক বলেছি? হ্যাঁ ঠিক আছে, সালামি কোরবানির ঈদের সময় যদি কেউ সালামি চায়, সালামি দেওয়া তো পরের হিসাব, জাস্ট খালি কচু গাছের মধ্যে হচ্ছে একটা দড়ি ঝুলাবেন এবং ফাঁসি দিয়ে মারা যাবেন, এটাই, এর থেকে বেশি কিছু আর করার নেই। রিদম ভাই ঈদ মুবারক, আমি রংপুর থেকে মারিয়াম বলছি, তোমার ঈদ কেমন কেটেছে, তুমি কতটুকু গোস্ত খেয়েছো, তুমি আমাকে সালামি দিবে না? আচ্ছা এই যে সালামি নিয়ে তো মাত্রই বললাম, আর গোস্ত খেয়েছি বাবা ঈদের সময়, আসলে কোরবানির সময়টা কিন্তু এভাবেই কাটে, মানে গোস্ত গোস্ত গোস্ত, সকালে গোস্ত, দুপুরে গোস্ত, বিকেলে গোস্ত, সন্ধ্যায় গোস্ত, রাতে গোস্ত, চায়ের সাথে পর্যন্ত গোস্ত ভিজিয়ে খাওয়া, এমন একটা অবস্থা। যাই হোক, এটা আসলে প্রতিটা পরিবারেরই কিন্তু কোরবানির সময় একটা সেম সিকোয়েন্স, আশা করছি এটা সবাই বুঝতে পারছেন এই দুঃখটা। তবে এর মধ্যেও একটা ভালো লাগা আছে, এই যে ধরেন পরিবার পরিজনের সাথে আসলে এত মজার মজার খাবার খাচ্ছেন, সবাই থাকছে, সবাই আড্ডা দিচ্ছে, সবাই গল্প করছে, এই ব্যাপারগুলো আসলে খুব ভালো লাগে। এই ব্যাপারগুলোর উপর আসলে আমার মনে হয় না যে, আমার মনে হয় যে একটা কোরবানির ঈদ পাওয়া এটা আসলে একটা কাইন্ড অফ ব্লেসিং আই থিঙ্ক। যাই হোক, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, আমার সাথে কে আছে? ভাইয়া জিনিয়া আপু কি তাজহাট, কোথায় তাজহাট উচ্চ বিদ্যালয়ে পড়ে? কারণ এই নামে আমার একটা ফ্রেন্ড আছে। আচ্ছা জিনিয়া, আপনি কি তাজহাট উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করেছেন কিনা? জিনিয়ার হচ্ছে অলরেডি কিন্তু এসএসসি এক্সাম শেষ, স্কুল কোনটা ছিল জিনিয়া একটু জানিয়ে দেবেন কষ্ট করে। ভাইয়া কেমন আছেন? ভাইয়া আপনার ঈদ কেমন কাটলো, মাংস কতগুলো খেলেন? ভাইয়া আমি তো 24 মে হতে আজ অব্দি এতটাই সিক, কি আর বলবো, একটা দাওয়া তো খাইতে পারছি না। রানী ফ্রম হাতিবান্ধা, ও হো রানী, আশা করছি ঈদের এই মৌসুমটাতে, ঈদের এই সিজনে খুব জলদি সুস্থ হয়ে যাবেন এবং হচ্ছে যেই দাওয়াতগুলো আছে সেগুলো অ্যাটেন্ড করতে পারবেন। আর আমি তো বললামই যে আমার আসলে ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ, এবার ঈদ খুব সুন্দর কেটেছে, গোস্ত খাওয়ার উপর দিয়ে আছি, শো এর আগে আসার আগেও গোস্ত খেয়েছি, শো থেকে গিয়েও হয়তো বা গোস্ত খাবো, এভাবেই চলছে আর কি আমাদের লাইফ। যাই হোক, আর বাই দ্য ওয়ে রানী অনেক অনেক ধন্যবাদ হাতিবান্ধা থেকে যুক্ত হয়ে যাওয়ার জন্য আমার সাথে। তারপর হাই ভাইয়া ভালো আছেন, ঈদ মুবারক, আমি তিথি রংপুর থেকে শুনছি। তিথি আপনাকেও ঈদ মুবারক, আর আজকের এই দিনে আমার সাথে যুক্ত থাকার জন্য কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নাদিম খান কিন্তু আছে দেখতে পাচ্ছি আমার সাথে, তারপর চট্টগ্রাম থেকে তানজিলা আছে আমার সাথে দেখতে পাচ্ছি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঈদের এই ব্যস্ততম মুহূর্তের মধ্যেও যে সবাই আসলে এত ব্যস্ততা কাটিয়ে আমার সাথে আবার যুক্ত হয়েছেন, আমার সাথে যুক্ত আছেন, ভালোই লাগছে। কিছুক্ষণ পর হয়তো বা বিদায় নিতে হবে আমাকে, তবে আছো আরো কিছুক্ষণ আছি আপনাদের সাথে, আমরা একটা গানে চলে যাব। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে তানজিব সরোয়ার, হচ্ছে মেঘলার করা একটা গান, দিল আমার, দিল আমার কিছু বুঝে না ও দিল আমার। যাই হোক, একটু চেষ্টা করলাম আর কি, জানি আমার দ্বারা আসলে গান টান হবে না। এখন আমরা গানে চলে যাব, গানটা শুনতে থাকেন সবাই, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। তো এত কথা না বাড়িয়ে আমার মনে হয় আমাদের গানে চলে যাওয়া উচিত, নাকি চলুন সোজা গানে চলে যাই আমরা।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
2: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: closed. Hello.
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য মোবাইল মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আর্য রিদম, কিন্তু বিকেল 4টা থেকে ছিলাম আপনাদের মাঝে এবং দেখতে দেখতে কিন্তু আমরা শেষ ঘন্টায় আছি। অর্থাৎ আজকে কিন্তু 2 ঘন্টার জন্য এসেছিলাম আপনাদের মাঝে আপনাদের পছন্দের ঈদ অনুষ্ঠান, ঈদ মুড নিয়ে। তো আশা করছি বিকালবেলা ঈদের তৃতীয় দিনের এই সুন্দর বিকালে আপনাদের মুডটাকে একটু হলেও একটা ঈদের ভাইব দিতে পেরেছি এবং ঈদ মুডে কিন্তু আমরা চলে আসতে পেরেছি। আমি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত আছে, সবাই কিন্তু ঈদ মুবারক লিখছে, সবাই আমার প্ল্যান জিজ্ঞেস করছে, সবাই সবার প্ল্যান শেয়ার করছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আবারও আসবো আরেকবার, হয়তো বা বিদায় মুহূর্তে আসা হবে আপনাদের মাঝে। তো যাই হোক, আমি আসলে যে বিষয়টা তখন বলছিলাম যে আমাদের ঈদের যে প্ল্যান, সো আজকের কার কি প্ল্যান আছে সেটা একটু অবশ্যই জানাবেন। আর বারবিকিউ কে কে করছেন, কবে করছেন, বারবিকিউ করার যে ব্যাপারটা কোরবানির সময়, এটা কিন্তু আসলে আমার যেটা মনে হয় যে কোরবানির একটা বড় পার্ট, মানে এনজয়মেন্টের একটা বড় পার্ট কিন্তু হচ্ছে বারবিকিউ করা। ফ্রেন্ড সার্কেল হোক, সেটা আত্মীয় স্বজন হোক, সেটা ভাই ব্রাদার হোক, কাছের মানুষজন হোক, মানে সবাই মিলে যখন একটা মুহূর্ত আসলে কি বলে যে এনজয় করা যায়, যে মানে সবাই আসলে এনজয় করছি, সবাই বারবিকিউ করছে, আড্ডা হচ্ছে, গান বাজনা হচ্ছে, আসলে এই মুহূর্তগুলো কিন্তু খুব ভালো লাগে। আর মানে আমি পার্সোনালি খুব এনজয় করি আসলে কোরবানির এই মৌসুমটা, কজ কোরবানির সময় মোটামুটি কিন্তু সবাই একটা ভালো একটা এক্সাইটমেন্ট কিন্তু আসলে জমে ওঠে। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে তো আরও কথা হবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম আজকে সারাদিন। আমি একটু কিছু মেসেজ দেখে আসবো কে কে আছে আমার সাথে এখন পর্যন্ত। আচ্ছা, আমি তখন কোথায়, তখন তো মেসেজ পড়ছিলাম, আরও একবার একটু দেখি। শারমিন আক্তার আছে আমার সাথে, হ্যালো শারমিন আক্তার। জিনিয়া কিন্তু এখন পর্যন্ত যুক্ত আছে। আচ্ছা, জিনিয়া লিখেছে যে আমার বান্ধবীকে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে অন্য নাম্বারে গেছে, এখন বারবার বিরক্ত করছে, নাম্বারটা ব্ল্যাকলিস্টে রেখেছি, অন্য নাম্বার থেকে দিচ্ছে, বলো এখন কি করব। আচ্ছা, এটা খুবই আসলে ওয়ার্ড একটা ব্যাপার। আপনি বলতে পারেন যিনি, আপনি একটু বুঝিয়ে বলেন যে যাতে করে কলটল না দেয়, বা হচ্ছে আপনি যদি ওভাবে বুঝাতে না পারেন আপনি আপনার গার্ডিয়ানের কিন্তু আসলে হেল্প নিতে পারেন, আপনার গার্ডিয়ানকে দেন যে সে যাতে কথা বলে আসলে মানা করে দেয় ব্যাপারটা। কজ এগুলো আসলে সেন্সিটিভ বিষয় আর এগুলো আমারও তেমন একটা পছন্দ না ব্যাপারগুলো। যাই হোক, এই তো আপনি আপনার গার্ডিয়ানের সাথে কথা বলতে পারেন। হ্যাঁ ভাইয়া, ঈদ মুবারক, আমি ঝিনুক রংপুর থেকে। ঝিনুক, ঈদ মুবারক। ঝিনুক, বাই দ্য ওয়ে আপনার নামটা বেশ সুন্দর। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, আফরিন কিন্তু আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম রিদম দাদা, ঈদ মুবারক, আপনাকে শুনছি শুরু থেকে, আফরিন শুনবো শেষ পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, ফোন ঠিক করেছি। রিদম দাদাটা কি ভালো, আমার একটা পছন্দের গান বাজালো, তাই নাকি? কোনটা আপনার পছন্দের গান, কোনটা ছিল? আকলিমা কিন্তু আছে আমার সাথে, দেখতে পাচ্ছি। আকলিমা লিখেছে, দয়া করে পড়বেন ভাইয়া, আজকে আমি গরিব, টাকা নেই, 1 টাকা ছিল, ভালো থাকবেন, আলবিদা। আকলিমা অনেক অনেক ধন্যবাদ, একদম এরকম একটা সিচুয়েশন হচ্ছে আমাকে আসলে টেক্সট করেছেন, বাই দ্য ওয়ে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তারপর কোথায়, তার মানে কখনো আপনি গান গেয়ে শোনাবেন না, তাই না? না, গান গিয়ে না শোনানোর তো কিছু নেই। আচ্ছা তোমা, তোমা আপনি ছিলেন আমার সাথে, আমি এতক্ষণ মনে মনে ভাবছি যে তোমা কোথায়, তোমা কেন আসলো না। গুড, লুকিয়ে লুকিয়ে শোনা, তাই না? আচ্ছা, তৌহিদুলও কিন্তু আছে দেখতে পাচ্ছি। ও বস, ভুলে গেলেন নাকি বস, ঈদের দিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে? না, আমি ঘুমিয়ে না, আমার খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে। যাই হোক বন্ধুরা, চলো একটা গানে চলে যাই, গান শেষে খুব জলদি আবার আসছি, ধারধারি না গানটা শুনে আসি বন্ধুরা, চলুন।

0: Traders United, international sourcing, ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: I Gas United.
2: এক নেশন, এক স্টেশন.
3: Hello listeners, welcome back again. This is RJ Rhythm here with Read Special Show, Eat Mood. বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে আজকের অনুষ্ঠানের। আপনারা শুনছিলেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি রিদম কিন্তু সেই বিকাল 4টা থেকে ছিলাম আপনাদের মাঝে আপনাদের পছন্দের অনুষ্ঠানে, ঈদ স্পেশাল অনুষ্ঠানে, ঈদ মুড নিয়ে। আশা করছি আজকের এই বিকালটা একটু হলেও আপনাদের মুডটা আমি চেঞ্জ করতে পেরেছি এবং আমাদের মুডকে আমরা ঈদ মুডে আনতে পেরেছি। যাই হোক, আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত ছিলেন, আমার ফেসবুক কমেন্ট সেকশনে অনেকে যুক্ত ছিলেন, হোয়াটসঅ্যাপে সবাই আমার সাথে যুক্ত ছিলেন, নাম্বারে আমার সাথে যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে এই সুন্দর একটা দিনে, অর্থাৎ ঈদের তৃতীয় দিন, অর্থাৎ ঈদের মৌসুমে যে সবাই ঈদ আমার সাথে ভাগাভাগি করছেন তার জন্য কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার লিসেনার্স যারা আছেন, যাওয়ার আগে সবাইকে দাওয়াত দিয়ে যেতে চাই যে আপনারা কিন্তু খুব ইজিলি চলে আসতে পারেন আমার বাসায়। সবাই কিন্তু আমার বাসায় চলে আসবেন, আমার বাসা হচ্ছে তেজগাঁ নাখালপাড়ায়। সো সবাইকে দাওয়াত হইল, আমার বন্ধুবান্ধব যারা আছেন, যারা সালামি চেয়েছেন, যারা দাওয়াত খুঁজছেন, সবাই চলে আসবেন, সবাইকে দাওয়াত হইল, সবাইকে দাওয়াত হইল, সবাই চলে আসবেন। আমরা ইনশাআল্লাহ একসাথে এনজয় করবো, একসাথে আমরা খাওয়া দাওয়া করবো, আমরা গল্প করবো, আড্ডা দিব। আশা করি, জানি না আসলে কে আসবেন বা কে আসবেন না, তবে আমি বলে রাখলাম, পরবর্তীতে আবার কেউ বলতে পারবেন না যে আপনাদের বন্ধু আর যে রিদম কিন্তু আপনাদের দাওয়াত দেয়নি। আর আমাকে যারা দাওয়াত করেছেন, অবশ্যই আমি চলে আসছি আপনার বাসায় খুব জলদি। বলতে পারছি না কার বাসায় আসি, দেখা যাক, হয়তো বা যে কারো বাসায় চলে আসবো। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আসলে সবাই আমার সাথে যুক্ত ছিলেন। আর এই ঈদের মৌসুমটা আশা করছি সবার ভালো কাটবে, এবং এই যেহেতু ঈদ কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে, দেখতে দেখতে আজকে ঈদের তৃতীয় দিন, হয়তোবা খুব জলদি সবাই আবার নিজ নিজ কর্মস্থলে ফেরার চেষ্টা করবেন, হয়তোবা সবাই চলে আসবেন ঢাকা শহরের দিকে। সো অবশ্যই কিন্তু সবাই সাবধানতা অবলম্বন করবেন, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া এগুলো দেখে শুনে চলাফেরা করবেন, বাসে উঠার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন, অবশ্যই হচ্ছে ড্রাইভার ঠিকঠাকভাবে চালাচ্ছে কিনা গাড়ি সেই বিষয়ে খেয়াল রাখবেন, ড্রাইভারের ঘুম হয়েছে কিনা সেই বিষয়টা খেয়াল রাখবেন। যারা পার্সোনাল গাড়ি নিয়ে চলাফেরা করেন, অবশ্যই ড্রাইভিংয়ের সময় সিট বেল্ট যেই ব্যবহারের যে ব্যাপারটা সেটা মাথায় রাখবেন। যারা ড্রাইভিং করেন, যারা বাইক ড্রাইভ করেন, অবশ্যই কিন্তু হেলমেটটা মেক শিওর করবেন, কজ দুর্ঘটনার কোনো হাত পানি এবং হচ্ছে কোনো কি বলে এটার যে এটা আসলে কোনো সময়ের মানে বলে কয়ে আসে না, হুট করে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সো সবাই সাবধানে থাকবেন, নিজ নিজ ব্যাগ, টাকা পয়সা, ফ্যামিলি আত্মীয় স্বজন, বাচ্চা কাচ্চা যারা আছে সবাইকে দেখে শুনে রাখবেন। আর সবাই, আমি চাচ্ছি সবাই সাবধানে ফিরে আসেন। অবশ্যই লঞ্চে করে যারা আসবেন বা ওই সাইডে যারা আছেন, লঞ্চ ব্যবহার করে থাকেন, লঞ্চে কিন্তু একটু সাবধানে চলাফেরা করবেন, কারণ এখন কিন্তু একটা ঝড় তুফানের সময় যাচ্ছে চারিদিকে। সো সবাই একটু সাবধানে চলাফেরা করবেন ইনশাল্লাহ। সবার জন্য দোয়া রইল, সবাই আশা করছি খুব জলদি আবার ফিরে আসবেন, সবার সাথে গল্প হবে, আমাদের নর্মাল দিনে আমরা আবার ফেরত যাব। আচ্ছা, আজকের মতো হয়তো বিদায় জানাতে হবে আমাকে, আর যাওয়ার আগে কিছু মেসেজ একটু দেখে আসবো। ভালো ভালো থেকো, মেসেজ দিব না, দিতে পারবো না, আর জীবনে মেসেজ দিব না, বাই, এতটা রাগ। যাই হোক, আমি যে পেয়েছি মেসেজ পড়লাম। আচ্ছা, এর আগে কি লিখেছিলাম আমি একটু শুরু থেকে পড়ে আসি। কোথায় এমনি তো, আচ্ছা রিদম, তোমার কি কালকে কোনো প্রোগ্রাম আছে? না, আগামীকাল আমার কোনো প্রোগ্রাম নেই, আবারও পরশুদিন থেকে আমাকে পেয়ে যাচ্ছেন রেগুলার প্রোগ্রাম, আমি মিড ডে ফেজ নিয়ে আবার দুপুরবেলা চলে আসব। ঈদ স্পেশাল এটা আমার লাস্ট অনুষ্ঠান, তাছাড়া ঈদ স্পেশাল কিন্তু আরও শো আছে। সো সবাই থাকে আপনার 90.4 সাথেই থাকবেন, আপনার বাকি আপনার পছন্দের যারা আর যারা আছে সবাইকে কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, এমনি তো খুব হাসি খুশি কথা বলো, কালকে ঈদ ফুল হাউসে এত কম কথা বললে কেন? কথা শুনে মনে হলো কেউ যেন খুব মেরেছে তোমায়। না না, ব্যাপারটা আসলে এরকম না, ব্যাপারটা হচ্ছে ক্যামেরার সামনে একটু কমই কথা বলি, আর বেসিক্যালি ওরকম কথা বলার অভ্যেস নেই, জাস্ট হচ্ছে বন্ধু বান্ধবের সাথে যখন আড্ডায় বসে যাই তখন হয়তো একটু টুকটাক কথা বলা হয় আর কি। এই তো, বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ লাকি খান দেখার জন্য আমাদের এই ঈদ ফুল হাউস অনুষ্ঠানটা। আচ্ছা, লাকি খান আবারও আরো লিখেছে যে আমি কিন্তু জিএফ হব না, আমি ডিরেক্ট তোমার বউ হতে চাই, তাই নাকি? লাকি খান আমার বউ হয়ে যাবেন ডিরেক্ট, ও মাই গড। তারপর তো সে লাস্টে খুব রাগ করলো আসলে মেসেজ পড়িনি দেখে, এই যে মেসেজ পড়লাম, আসলে রাগ করার কিছু নেই, আশা করছি আবার কথা হবে লাকি খান। আজকে মতো হয়তো এখানেই বিদায় জানাতে হচ্ছে আমাকে। ভাই, আপনার ব্যাপার কি, আপনি ঈদের গোস্ত খেয়ে কি আপনার হাসি আজ সুন্দর হয়ে গেছে? ভাই, হাসির উপর ক্রাশ খেয়ে আরো সিক হলে কিন্তু সব আপনার দোষ, রানি ফ্রম হাতিবান্ধা, তাই নাকি? যাই হোক, আমার হাসির উপর যদি ক্রাশ খেয়ে সিক হয়ে পড়েন এটা ইটস ওকে, বাট এমনিতে যে অসুস্থতা আছে ইনশাল্লাহ দোয়া করছি রানি খুব জলদি সুস্থ হয়ে যাবেন, সুস্থ হয়ে হয়তো আমারও আবারও ফিরে আসবেন এবং আমরা আরো আরো আড্ডা দিব। পদ্মা নদীর মাঝে আমি, মনে ঢেউ, রিদম ভাইয়ের গলার গাল গার্লফ্রেন্ড লাগবে, রাজি আছো নাকি কেউ? ও মাই গড, একের পর এক সুন্দর সুন্দর কবিতা আসছে দেখছি। আমার গার্লফ্রেন্ড নিয়ে দেখি আমার থেকে আমার বন্ধুরা বেশি কনসার্ন। রিদম ভাই, রাতে আমাদের বাসায় আপনার দাওয়াত থাকলো, আসবেন, আমি কালাভুনা রান্না করে খাওয়াবো, রংপুর থেকে মারিয়াম। ঠিক আছে মারিয়াম, চলে আসি রংপুর ইনশাল্লাহ, রাতের বেলা কালাভুনা দিয়ে কালা রিদম খাওয়া দাওয়া করবে। তারপর দেখতে পাচ্ছি ফারুক ধন্যবাদ জানিয়েছে, থ্যাংকস 90.4, মোস্ট ওয়েলকাম। ঈদ মোবারক আঙ্কেল, ও আঙ্কেল ঈদ মোবারক, ঈদ মোবারক, একদম শেষ পর্যায়ে আসলেন। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, বলছি তবুও আজ বাসায় বলবো, আর যে স্কুলের কথা বলেছে সে সেখানে পড়ি নাই, আমাদের এখানে গার্লস স্কুলে পড়ি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যাই হোক জিনিয়া, আজকের মতো বিদায় জানাচ্ছি, আশা করছি আবার কথা হবে, আর বিয়েটা খুব ভালোভাবে এনজয় করেন সেই দোয়াই করছি, সে আশাই রইল। তারপর কোথায় ভাইয়া, কতগুলো SMS দিলাম দেখবা? হ্যাঁ আমি সবার মেসেজই দেখি, থ্যাংকস মেসেজ পাওয়ার জন্য, ভালো থেকো, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি ঈদ মোড় স্পেশাল, ঈদ স্পেশাল অনুষ্ঠান ঈদ মোড় থেকে। তো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঈদের শেষ মুহূর্তটা সবার ভালো কাটবে। সুন্দর একটা গান দিয়ে আজকে সবাইকে বিদায় জানাবো, বকুল ফুল জলের গানের করা একটা গান। তো যাওয়ার আগে সবাইকে আরও একবার একটু বলে দিতে চাই, ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন। তো সবাইকে আজকের মতো এখানেই টাটা, আল্লাহ হাফেজ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো চলো এখনই।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
6: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
7: ঢাকা FM 90.4।

Tigers United, international sourcing, ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। Tigers United. Shunchen, Taka FM 90.4. Changya, 좋아하는 랜덤 게임.

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: You're listening to Snarka FM 90.4.

0: আইগ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: কবে যাব পাহাড়ে আহারে আহারে?
2: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
3: তোর আরে লেট মিমো আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
4: তাই তো, তাকে তো দেখছি না।
2: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে।
4: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হাউ ইজ ইট
2: Tuesday to Wednesday from 5 p.m.
3: 94.4.

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Gas United, international sourcing, ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. I Gas United.
1: আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে, থাকেন চিলে. কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে জয়েন করে লাইন কিন্তু

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: টাইগার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
2: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
1: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
2: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
1: আম্বার আইটি।
2: রাইট,
3: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: উফ, শান্তি নাই রে।
5: আছে।
4: কই?
5: ঢাকা FM টিউন করেন,
4: তারপর
5: পাবেন
4: কি?
5: শান্তি।
4: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক আর গান সুরে সুরে।
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।
7: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম, রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইম রায়হান। শুরুতেই শিরোনাম, যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করলেন তারেক রহমান। জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান। জিয়াউর রহমান মাত্র 3.5 বছরের শাসনামলে বাংলাদেশে নজিরবিহীন পরিবর্তন সাধন করেছিলেন, বললেন এলজিআরডি মন্ত্রী। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকাকে স্মরণ করার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানাল ভারতীয় হাইকমিশন। ফিরতি হজ ফ্লাইট শুরু, দেশে ফিরছেন হাজিরা। আফগানিস্তানে শরণার্থীবাহী ট্রাক উল্টে 10 শিশুসহ নিহত 22। এবং এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে স্বাগতিক স্কটল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী আজ। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য তাকে হত্যা করে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন, এজন্য তাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয়। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 7টি দেশ নিয়ে গঠিত সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। তার প্রতিষ্ঠিত বাংলাদেশি জাতীয়তাবাদ ভিত্তিক কালজয়ী রাজনৈতিক দর্শনের উপর প্রতিষ্ঠিত দল বিএনপি বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। মহান মুক্তিযুদ্ধ ও দেশ গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে এবারে শুনুন একটি বিশেষ প্রতিবেদন।
3: 1971 সালের 25শে মার্চ রাতে এদেশের নিরস্ত্র মানুষের ওপর যখন পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল, তখন এই জাতিকে দিক নির্দেশনা দেওয়ার মতো ছিল না কেউ। সে সময় জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দেশবাসীকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ডাক দেন। তার সেই ডাকে সাড়া দিয়ে এদেশের আপামর জনতা শত্রুর মোকাবিলায় অস্ত্র হাতে তুলে দিয়েছিল। তৎকালীন পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার কথা জানতে পারেন তরুণ সেনা কর্মকর্তা মোদাস্সের হোসেন খান। এতে অনুপ্রাণিত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশ নিতে জীবনের ঝুঁকি নিয়ে সেখান থেকে পালিয়ে দেশে আসেন তিনি।
4: পাকিস্তান মিলিটারি থেকে পালিয়ে এসে প্রশিক্ষণতা পালিয়ে এসে তারপর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। আমরা শেষ পর্যন্ত কয়েকজন 7-8 জন একত্র হলাম, একত্রে ডিসিশন আমরা বের হয়ে যাবো, ফেরত আসবো না। 3-4 দিনের মধ্যে আমরা হেঁটে গিয়ে জলপথে নৌকা বিভিন্ন জায়গায় হেঁটে হেঁটে তারপরে বাংলাদেশ পার সীমান্তে আগরতলা গেলাম। আগরতলায় গিয়েই আমার সৌভাগ্য ছিল যে প্রথমে আমরা যাকে দেখতে পেলাম সেটা হচ্ছে তখনকার মেজর জিয়াউর রহমান। ওনার কণ্ঠস্বরে স্বাধীনতা ঘোষণা শুয়ে কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম যে আমি স্বাধীনতা অংশগ্রহণ করব। উনিকে মাত্র তখন একটা দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশে প্রথম নিয়মিত বাহিনী যেটা রেগুলার ফোর্স বলি, একটা ব্রিগেড সংগঠন করার জন্য, যে নাম করে তার নামে জেড ফোর্স। কেন জানি না উনি আমাকে পিক আপ করলেন যে ওনার জেড ফোর্সে অংশগ্রহণ করার জন্য এবং ইনপ্যাঙ্কের জন্য। মেজর জিয়ার জেড ফোর্স চার আন্দারই আমি যুদ্ধ করি দীর্ঘ যতদিন সময় ছিল স্বাধীনতার আগ পর্যন্ত, বিজয় দিবসের আগ পর্যন্ত।
3: দীর্ঘদিন কাছাকাছি থেকে সম্মুখ যুদ্ধে অংশ নেয়ার কারণে জিয়াউর রহমানের সাহসী নেতৃত্ব, সততা ও প্রজ্ঞায় মুগ্ধ হন মোতাসের হোসেন সহ অন্য মুক্তিযোদ্ধারা। তিনি বলেন, জিয়াউর রহমান কেবল যুদ্ধের সময় দিক নির্দেশনা দিয়েই বসে থাকতেন না, সরাসরি যুদ্ধের মাঠে অংশ নিতেন তিনি।
4: যুদ্ধে অনেক উচ্চতন কর্মকর্তাকে আমি দেখেছি, সবাই প্রায় আমাদের সিনিয়র ছিল, বয়োজ্যেষ্ঠ ছিল, কিন্তু এই লোকটার মতো একটা অসম সাহসী লোক, নির্ভীক, আমার চেয়ে খুব কম পড়েছে। উনি একটা ব্রিগেড কমান্ডার ছিল, তারপর তিনটা ব্যাটালিয়নে, তার মানে আপনার মধ্যে প্রায় 3,000 সৈনিকদের কমান্ডার। ওনার প্রয়োজন নাই কিন্তু যুদ্ধক্ষেত্রে সামনে যাওয়া, কিন্তু আমার জানাতে প্রত্যেকটা যুদ্ধক্ষেত্রে যেই লেভেল হোক না কেন উনি যুদ্ধক্ষেত্রে হাজির ছিলেন, এবং পিছিয়ে ছিলেন না, সামনে ছিলেন। তো এটা একটা প্রমাণ করে যে কতখানি ত্যাগী ছিলেন, দেশের স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতার সংগ্রামের সাথে কতখানি ওনার হতে মন প্রাণ নিবেদিত ছিল আর কি। তারপর ওনার আচরণে, কথাবার্তায়, বিভিন্ন সময় যেগুলো কথা বলতেন, বোঝা যেত যে উনি দীর্ঘ সংকল্পবদ্ধ এবং ইনি সম্পূর্ণভাবে আশাবাদী দেশ স্বাধীন হবে।
3: মোতাসের হোসেনের মতে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র 3 বছরের জন্য ক্ষমতায় এসে মুসলিম বিশ্বের পাশাপাশি আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের কাছে বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়েছিলেন। এর ফলে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে তিনিও সেসব দেশে অর্জন করেছিলেন বিরল সম্মান।
1: মোহসেন কবির, বাংলাদেশ বেতার। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাদা সিধে নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং একজন বাস্তববাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়ক স্বরূপ জনগণের মণিকোঠায় চির জাগরুক থাকবে। দিনটি স্মরণে বিএনপি গত 25 মে থেকে 8 দিনব্যাপী বিশেষ কর্মসূচি পালন করছে, চলবে 1 জুন পর্যন্ত। কর্মসূচির অংশ হিসেবে ইতোমধ্যেই দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেছেন। সারা দেশে বিশেষ পোস্টার এবং সংবাদপত্র ও অনলাইন পোর্টালেও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ শেরেবাংলা নগরে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে প্রধানমন্ত্রী রাজধানীর ইসিবি চত্বর ও কুড়িল এলাকাসহ 17টি স্থানে দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করেন। এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: শনিবার ভোর 6টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকীর কর্মসূচি শুরু হয়। সকালে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতাকর্মীরা রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ও মাজার জিয়ারত করেন। পরে ফাতিহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গরিব ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন প্রধানমন্ত্রী। এদিন বিএনপির উদ্যোগে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়, ইসিবি চত্বর, জুরাইন ও কুড়িল সহ রাজধানীর 17টি স্থানে দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শহীদ জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে সবাইকে দেশ গঠনের কাজে নিয়োজিত হওয়ার শপথ নিতে হবে।
5: আসুন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই 45তম শাহাদাত বার্ষিকীতে আমরা এটাই শপথ করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে পরিশ্রম করে দেশকে গড়ে তুলতে চেয়েছিলেন, আমরা প্রত্যেকে এক একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হব। আমরা প্রত্যেকে এক একজন এই জাতিকে নেতৃত্ব দেব এবং আমাদের প্রত্যাশিত সেই বাংলাদেশ ইনশাল্লাহ একদিন আমরা গড়ে তুলব।
3: নয়াপল্টনের দুস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মীদেরকে অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান।
6: শহীদ জিয়ার রাজনীতিই ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা। শহীদ জিয়ার এই 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আমাদের শপথ হোক যে আমরা শহীদ জিয়ার সেই দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করব ইনশাআল্লাহ। আসুন, আমরা আজকে যে সকল মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি, আমরা যদি সুন্দর সুশৃঙ্খল ভাবে সেই সকল দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি এবং একই সাথে তাদেরকে সহযোগিতা করতে পারি।
3: প্রধানমন্ত্রী বলেন, গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে আল্লাহর রহমতে দেশের জনগণ আবারও বিএনপিকে নতুন বাংলা বাংলাদেশ গঠনের দায়িত্ব দিয়েছে। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের সকল জেলা মহানগরী সহ প্রতিটি ইউনিটেও আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
1: বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তার মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে বাংলাদেশে এক নজিরবিহীন পরিবর্তন এনেছিলেন। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। এলজিআরডি মন্ত্রী বলেন, জিয়াউর রহমান একদিকে যেমন বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে দেশকে একদলীয় শাসন ও বাকশাল থেকে ফিরিয়ে এনেছিলেন, অন্যদিকে মুক্তবাজার অর্থনীতি চালুর মাধ্যমে বাংলাদেশের রূপান্তরের ভিত্তি রচনা করেছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমান ১৯৭৪ সালের দুর্ভিক্ষ ও অর্থনৈতিক অব্যবস্থাপনার পরিণতি থেকে দেশকে উদ্ধার করেছিলেন এবং বাংলাদেশকে খাদ্য উদ্বৃত্ত ও বর্ধিত কৃষি উৎপাদনের দিকে নিয়ে গিয়েছিলেন। ফ্যাসিবাদী দমনপীড়নের কারণে বিএনপি প্রায় ১৭ বছর ধরে দিবসটি যথাযথভাবে পালন করতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমৃত্যু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অগ্রগতির অতন্দ্র প্রহরী হিসেবে অনন্য ভূমিকা পালন করে গেছেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ২০২৪ সালের ৫ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
7: স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই এই বাংলাদেশে প্রথম থেকে শেষ পর্যন্ত ভূমিকা রেখে গেছেন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই বাংলাদেশটাকে গণতান্ত্রিক ধারায় পরিচালিত করি এবং জনপ্রত্যাশা অনুযায়ী এদেশের উন্নতি সমৃদ্ধি করি।
1: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের কল্যাণে নিবেদিত থেকে তাদের সুখ দুঃখের অংশীদার হওয়ার মধ্য দিয়েই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব। তিনি আজ চট্টগ্রাম সার্কিট হাউস সংলগ্ন কাজীর দেউরি মোড়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দুস্থ, অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী স্মরণ করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। আজ হাইকমিশনের এক বার্তায় জিয়াউর রহমানকে স্মরণ করে বলা হয়, ১৯৭১ সালের মার্চ মাসে জিয়াউর রহমানের কণ্ঠে ধ্বনিত বিখ্যাত বেতার ভাষণ বাংলাদেশের জনগণকে উদ্দীপ্ত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে তাদের অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। বার্তায় আরও বলা হয়, একাত্তরের মতো এখনও বাংলাদেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রায় ভারত পাশে রয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশে পড়ছি সুরাইয়া ইয়াসমিন। হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরতে শুরু করছেন হাজিরা। আজ সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সের দুটি ফ্লাইট ঢাকার হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফিরতে হজ ফ্লাইটে প্রথম দিনে আজ ১৩টি ফ্লাইটে মোট ৫৪৩৪ জন হাজি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। আগামী ৩০শে জুন পর্যন্ত মোট ১০৬টি ফিরতে হজ ফ্লাইট পরিচালিত হবে। দেশে আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮টি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৩ জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে মোট আক্রান্ত হয়েছে ১০৮৬ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৩রা জুন দেওয়া হবে। আজ মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্ব আজও গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং উন্নয়নের পথে জাতিকে অনুপ্রাণিত করে। তিনি আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নান্দাইল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিলে একথা বলেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজও অনেকেই পশু কোরবানি করেছেন। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কসাই না পাওয়া, উপযুক্ত স্থান সংকট এবং ব্যক্তিগত কোনো কারণে যারা ঈদের দিন এবং গতকাল পশু কোরবানি করতে পারেননি তারা আজ পশু কোরবানি করেন। অনেকে আবার অসহায় ও দুস্থ মানুষকে সহায়তা করতে আজ অতিরিক্ত পশু কোরবানি করেছেন। এদিকে কোরবানির বর্জ্য অপসারণে আজও বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন। পাশাপাশি ব্যবসায়ীরা সংগ্রহ করছেন কোরবানির পশুর চামড়া। বিভিন্ন আয়োজনে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আগামীকাল পালিত হবে বিশ্ব তামাক মুক্ত দিবস। ১৯৮৭ সালের ১৫ই মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৪০তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে তামাক ব্যবহারের বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা ছড়িয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। এরপর থেকে তামাক সেবনের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং যে কোনো ধরনের তামাক সেবন প্রতিরোধের লক্ষ্যে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবারে আন্তর্জাতিক সংবাদ। আফগান উদ্বাস্তুদের বহনকারী একটি ট্রাক আজ পাকিস্তান থেকে ফেরার পথে আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি মহাসড়কে উল্টে গেলে ১০টি শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আব্দুল মালিক নিয়াজি জানান, রাজধানী কাবুলের সঙ্গে নানগারহার প্রদেশের সংযোগকারী লাগমান প্রদেশের প্রধান মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেথ বলেছেন, ইরান যুদ্ধ অবসানে একটি চুক্তিতে পৌঁছতে যুক্তরাষ্ট্র সঠিক পথে রয়েছে এবং ইরানের সঙ্গে এ ব্যাপারে আলোচনা ফলপ্রসূ হয়েছে। তবে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তির বিষয়ে তাড়াহুড়ো করতে রাজি নন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী সিঙ্গাপুরে এক নিরাপত্তা সম্মেলনে এই মন্তব্য করেন। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে একটি চুক্তির বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এদিকে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই জানান, যুক্তরাষ্ট্র তার নৌ অবরোধ অব্যাহত রেখে কূটনৈতিক বিশ্বাসঘাতকতা করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, বার্তা আদান প্রদান অব্যাহত থাকলেও চূড়ান্ত সমঝোতা হয়নি। খেলার খবর ক্রিকেট। এডিনবোরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডকে জয়ের জন্য ১৩৪ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে বাংলাদেশ। এর আগে বাংলাদেশ নারী দল প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৩ রান করে। ফুটবল। আগামীকাল ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় রাত ৮টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করলেন তারেক রহমান। জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান। জিয়াউর রহমানের মাত্র ৩.৫ বছরের শাসনামলে বাংলাদেশের নজিরবিহীন পরিবর্তন সাধন করেছিলেন বললেন এলজিআরডি মন্ত্রী। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকাকে স্মরণ করার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানাল ভারতীয় হাইকমিশন। আফগানিস্তানের শরণার্থীবাহী ট্রাক উল্টে ১০ শিশুসহ নিহত ২২। এবং এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে স্বাগতিক স্কটল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। খবর শেষ হলো,
10: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি মাহনুরজাবিন শারমিন। বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট, দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাঁকে হত্যা করে। প্রতি বছর এই দিনটি বাংলাদেশের জনগণের জন্য এক নতুন বার্তা, এক নতুন অর্থ বয়ে আনে। জিয়াউর রহমানের জীবন ও কর্ম থেকে এই দিনে বাংলাদেশের জনগণ নবতর শিক্ষা গ্রহণ করে। সৈনিক ও রাজনৈতিক জীবনে অসামান্য অবদান রেখে গেছেন জিয়াউর রহমান। ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, জিয়াউর রহমানের সাধাশীদের নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং একজন বাস্তববাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়কের স্বরূপ জনগণের মনিকোঠায় চিরদিন জেগে থাকবে। একজন রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের অর্জন অসামান্য। তিনি ছিলেন একজন সত্যিকার গণমুখী শাসক। মাত্র ৪৫ বছর বয়সে তার বর্ণাঢ্য জীবনের অবসান ঘটে। চার বছরেরও কম সময়ে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পেরেছিলেন। তবু এই সীমিত সময়কালে তিনি অনেকগুলো যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছিলেন। তাঁর খাল খনন কর্মসূচি, নিরক্ষরতা দূরীকরণ এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচি বাংলাদেশের প্রেক্ষাপটে অতীব গুরুত্বপূর্ণ। জিয়াউর রহমানের জীবনযাপন ছিল খুবই স্বাভাবিক। একটি দেশের রাষ্ট্রপতি নিজের পদমর্যাদা, প্রোটোকল ইত্যাদির তোয়াক্কা না করে গ্রামের মানুষ, মজুর, কৃষকদের সঙ্গে মিশে তাদের এলাকায় খাল খননের অংশ নিয়েছেন, যা ছিল অভাবনীয়। এর পাশাপাশি সবুজ বিপ্লব, শিল্প উন্নয়ন এবং যুগোপযোগী ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি বিশেষ ভূমিকা রাখেন। নারী সমাজের উন্নয়ন ও শিশুদের বিকাশে তার আগ্রহ জাতিকে নতুন দিক নির্দেশনা দেয়। শহীদ জিয়াউর রহমান তার কর্মসূচিগুলোর মাধ্যমে দেশের মানুষের মধ্যে এই বিশ্বাস জাগিয়ে তুলেছিলেন যে আয়তনে ছোট হলেও জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বড় ও অমিত সম্ভাবনাময় একটি দেশ। এই বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে জাতীয় ঐক্যের মাধ্যমে তাঁদের কাজে লাগাতে পারলে বাংলাদেশকে পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল দেশের মতো গড়ে তোলা সম্ভব। তিনি মনে করতেন, এই দেশে একটি কর্মযোগ্য সৃষ্টি করতে হলে সেটি শুধু সরকারি কর্মকর্তা কর্মচারী বা রাজনৈতিক নেতা কর্মী দিয়ে সম্ভব নয়, এর জন্য সব শ্রেণী, পেশা ও মানুষকে সম্পৃক্ত করতে হয়। অর্থাৎ একটি জাতির মধ্যে উদ্দীপনা জাগিয়ে তুলতে প্রয়োজন বিভিন্ন কর্মসূচি, যাতে নিয়োজিত হবে সরকারি সরকারি সব শ্রেণী পেশার মানুষ। জিয়াউর রহমান যে চেতনায় অগ্নিশিক্ষা প্রজ্বলিত করেছিলেন তা আজও অম্লান। উপনিবেশ পরবর্তী এশিয়া ও আফ্রিকার রাজনৈতিক রঙ্গমঞ্চে যেসব জাতীয়তাবাদী নেতার আবির্ভাব ঘটেছিল তাদের থেকে জিয়া ছিলেন ব্যতিক্রম। কারণ ওইসব নেতার মৃত্যুর পর জনগণ তাদের মতাদর্শ ধারণ করে রাখেনি, কিন্তু জিয়া একটি দল ও একটি আদর্শ রেখে গেছেন যা আজও বাংলাদেশের ইতিহাসের চালিকা শক্তি। তার বাংলাদেশী জাতীয়তাবাদ বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে প্রথিত হয়ে এক বিপুল বস্তুগত শক্তিতে পরিণত হয়েছে। অনেক কীর্তির মাঝেও মূলত জাতীয়তাবাদ ভিত্তিক কালজয়ী দর্শন ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, এই দুই অনন্য কাজের জন্য শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে অমর হয়ে থাকবেন। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার সাতটি দেশের সমন্বয়ে সার্ক প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টাও ছিলেন জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন দূরদৃষ্টি সম্পন্ন মহান রাষ্ট্রনায়ক। তার স্বপ্ন ছিল সর্বস্তরে জবাবদিহি নিশ্চিত করা এবং বাংলাদেশকে একটি শক্তিশালী এবং আত্মনির্ভরশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা। সংক্ষিপ্ত অথচ বৈচিত্র্যময় জীবনের এই কাজগুলো সম্পন্ন করতে এদেশের মানুষের জন্য তিনি যে ত্যাগ করেছেন, যেভাবে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিরলস ছুটে বেরিয়েছেন, তাতে দেশের প্রতি তাঁর মমত্ববোধের পরিচয় মেলে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, বাংলাদেশী জাতীয়তাবাদ দর্শনের প্রবর্তন, আধুনিক ও উৎপাদনমুখী বাংলাদেশ গড়ার ম্যানিফেস্টো তথা ১৯ দফা রচনার মতো ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে জিয়া এদেশের জনতার মাঝে চির ভাস্বর হয়ে থাকবেন। সার্বভৌমত্ব, সুরক্ষা, দেশপ্রেম, উন্নয়ন ও উৎপাদনের যে রাজনীতির সূচনা করেছিলেন জিয়াউর রহমান, সেই পথ ধরে দেশনেতার গুরুদায়িত্ব কাঁধে নিয়ে নতুন বাংলাদেশ নির্মাণের যাত্রা শুরু করেছেন তার পুত্র তারেক রহমান। পিতার ৪৫তম শাহাদত বার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ নিজ অবস্থানে থেকে সবাইকে দেশ গঠনের কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন দেশবাসীর প্রতি। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাই বলেন, একে অপরের প্রতি সহযোগিতা ও কল্যাণের মনোভাব নিয়ে দেশ গঠনে এগিয়ে আসতে পারলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত ৯:৩০।
0: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: দর্শক, এখন সময় রাত 9টা।
1: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। এখন দেখবেন, সরি, শুনবেন পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি হৃদয় পুরে ছারখার, দ্য হার্ট বার্নিং। তাহলে উপভোগ করুন বাংলা ছায়াছবি হৃদয় পুরে ছারখার। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

হৃদয় পুড়ে ছারখার, দ্য হার্ট বার্নিং। শ্রেষ্ঠাংশে মুকুল সোয়াজনিগার, কায়নাত কাপুর, জুয়েল সওদাগর, ড্যানি সিফাত, কেমিক্যাল শুভ, রীতা আম্বানি, লীনা মালিনি, ইভান কাবিলা অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন জেরিনা লিওন। অন্যান্য চরিত্রে পারুল, ইন্তেজার, আপেল, ক্রেক, কামরুল, আলামিন, সঞ্জয়, নিতু প্রমুখ। সঙ্গীত এ আর সুশান্ত, চিত্রনাট্য ও পরিচালনায় জেমস কু।

0: ও পেয়ে গেছি, এই ঠিকানায় তো খুঁজছিলাম। আরিফ খান, 114 মতিঝিল আবাসিক এলাকা। দেখি কে আছে। ও বাপরে, এ তো দেখি বিদেশি কুকুর। এই চো চো,
1: এ মিয়া, এই যে আম্মে আম্মে, যাইবেন কেদার সাইন করে?
0: আমি একটু আপনার স্যারের সাথে দেখা করব।
1: আচ্ছা ঠিক আছে, খারান না এইয়ানে বন, দেখি স্যারের ভিতরে ভিতরে আছে কিনা।
0: আসসালামুয়ালাইকুম স্যার, একজন ড্রাইভারের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন।
2: হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু তুমি মনে হয় বিজ্ঞাপনটি ভালোভাবে পড়নি। আমার একজন বয়স্ক ড্রাইভার চাই, তুমি যেতে পারো।
0: ঠিক আছে স্যার।
3: ওয়াও, কি হ্যান্ডসাম ছেলেটা, একদম সাকিব খানের মতো।
4: ড্যাডি ড্যাডি।
2: কি মা?
4: শোনো না, তুমি ওকে ফিরিয়ে দিলে একটু কথা বলে দেখতে পারতে।
2: বাতেন, ছেলেটা কি চলে গেছে? না গেলে ওকে ডেকে নিয়ে আয় তো।
1: এ হিরো, এ মিয়া, এ ম্যান, এ ম্যান, আমের মনে কপাল মাল খুললে গেছে বুঝলেন, স্যার আমের বলাইতে আছে।
0: স্যার আমাকে ডেকেছেন?
2: হ্যাঁ ইয়াং ম্যান, বসো। তোমাকে দেখে তো লেখাপড়া জানা ভালো ঘরের ছেলে বলেই মনে হচ্ছে। ড্রাইভার হতে চাও কেন? অন্য কোনো চাকরি করলেই তো পারো।
0: স্যার আমার বাবা বলেছেন কোনো কাজই ছোট না, কাজকে সম্মান করতে হয়।
2: নীতিবান ছেলে মনে হচ্ছে।
4: তুমি জেএসসি পাশ করেছো?
0: আমি কেমিস্ট্রিতে মাস্টার্স করেছি।
4: ও ওয়াও, হাউ সুইট।
2: বাই দ্য ওয়ে, তোমার নামটাই তো জানা হলো না।
0: স্যার জীবন।
4: ওয়াও, হোয়াট এ নেম, হাউ সুইট নেম।
2: ওকে শোনো, নার্গিস আমার একমাত্র মেয়ে, ইউএসএ তে বড় হয়েছে, সোনার চামচে ভাত খাই।
0: ম্যাডাম কি আটার রুটি খায় না?
4: হ্যাঁ, যখন রুটি খায় তখন না মা খাইয়ে দেয়।
2: আমার আদরী মেয়ের কোনো ইচ্ছে আমি অপূর্ণ রাখি না। কাল সকালেই জয়েন করো, ম্যাডামকে ভার্সিটিতে দিয়ে আসবে আর নিয়ে আসবে।
0: ধন্যবাদ স্যার, আমার অনেক উপকার করলেন।
2: ধন্যবাদ আমাকে নয়, নার্গিসকে দাও, ওর জন্যই তোমার চাকরি হলো।
0: আমি যাই ম্যাডাম।
4: যাই না, বলো আসি। টাটা, বাই বাই।
5: তোমার যা খুশি করো, এই কম বয়সী ছেলেটাকে রাখা ঠিক হয়েছে? তোমার মেয়ে অল্পতে যার্তার প্রেমে পড়ে যায়।
2: আরে আয়শা, নার্গিস দেশের বাইরে বড় হয়েছে, ওর মনটা মিষ্টি কুমড়ার মতো, তুমি ও সব নিয়ে চিন্তা করো না। আর শোনো, এই ঝটপট রেডি হয়ে যাও তো, কিছু কেনাকাটা আছে।
4: কি হ্যান্ডসাম ছেলেটা, একেবারে সালমান খানের মতো, গোবরে পদ্ম ফুল। আমি এসব কি ভাবছি,

0: ফিরে জীবন, এত খুশি কে?
1: রহমত কাকা, আমার চাকরি হয়েছে, ইয়াহু!
0: এবার বিয়েটা করে ফেলা।
1: রহমত কাকা, বিয়া তো আমি করব না, বিয়া তো আমারে করব। মা মা, রীতা রীতা, সবাই কোথায়? সবাই কি হিন্দি সিরিয়াল দেখছে নাকি?
2: জীবন, কি হয়েছে? এত মুরুকের মতো ডাকাডাকি করতেছিস কেন?
1: মা মা, আমার চাকরি হয়েছে মা, এই নাও মিষ্টি।
3: ভাইয়া, এবার কিন্তু আমাকে ক্যাটরিনা ড্রেসটা কিনে দিতেই হবে।
1: আমাদের আর কোনো কষ্ট থাকবে না মা, তোমার ঔষধ, রীতার লেখাপড়া আর রীতা।
3: ভাইয়া, ঠিক হচ্ছে না কিন্তু।
2: আমার কি আর কষ্টের শেষ আছে রে? তোর বয়স হয়েছে 35, এখনো ঘরে বউ আনতে পারলি না। তোর বাপ বিয়া করছিল 20 বছর বয়সে, আমার তখন ছিল 13 বছর।
1: মা, এত অল্প বয়সে বিয়ে করা ঠিক না, তাছাড়া তখন তো জিনিসপত্রের দাম কম ছিল।
2: চুপ থাক, বেয়াদব পোলা, ভাত খাবি আয়, তোর প্রিয় বেগুন ভাজি করছি।
1: ওয়া।

0: জীবন হয় জীবন উঠ বাবা, ডিউটিতে যাবি না?
1: আম্মা,
0: আরে আজকে প্রথম দিন, সময় মতো যেতে হবে না?
1: আচ্ছা উঠতেছি মা।

0: চলে আসছো জীবন, হাউ সুইট, চলো যাই ভার্সিটিতে নামিয়ে দিয়ে আসো আমাকে। তুমি তো ভালোই ড্রাইভ করো।
1: জি ম্যাডাম, কেউ পাশে থাকলে একটু বেশি ভালো চালাই।
0: মানে কি?
1: কিছু না ম্যাডাম।
0: আই, তুমি এত লুকিং গ্লাসে তাকাও কেন?
1: ম্যাডাম, পিছনে BMW গাড়ি।
0: কই, আমি তো দেখতে পাচ্ছি না। মন দিয়ে গাড়ি চালাও। আর হ্যাঁ শোনো, CD প্লেয়ারটা অন করো তো।
1: ওকে ম্যাডাম।

0: ম্যাডাম, আপনি দেখি ঘুমিয়ে পড়লেন। ম্যাডাম উঠেন, কলেজে এসে পড়েছি।
1: উফ, আমি না আসলে স্বপ্নে হারিয়ে গিয়েছিলাম। আল্লাহ, ভার্সিটি চলে এসেছে, হাউ সুইট।
2: নার্গিস, নার্গিস, কিরে এই হিরো আবার কোত্থেকে বাগালি?
1: আরে ও জীবন, আমাদের নতুন ড্রাইভার।
2: যাই বলিস, একেবারে সালমান খান,
1: কাজী মারু। আচ্ছা হয়েছে হয়েছে, শুন চল ক্লাসে যাই।

0: 12:30 বেজে গেল, ম্যাডাম এখনো আসছে না। ওই তো ম্যাডাম আসছে।
1: স্যারের ক্লাসে কিছু বুঝছিস? আমি কিন্তু কিচ্ছু বুঝি নাই স্যার, দিনে দিনে একদম যে কি পড়াচ্ছে, উফ অসহ্য লাগে। আরেকটা অসহ্য এদিকে আসছে, শুনো যে মুরাদ ছেলেটা আছে না, আমাকে এত ডিস্টার্ব করে, আর এখন এদিকেই আসছে।
2: এই সুন্দরী, আমার স্মার্টফোন দেখে তোমারে ফোন করি, তুমি রিসিভ করো না, ভাইবারে স্টিকার পাঠাই, হোয়াটসঅ্যাপে হাই কই, ফেসবুকে পোস্ট করি, তাও রেসপন্স করো না, তুমি আমারে ভালোবাসো না? ছাড়ার জন্য তো ধরিনি সুন্দরী।
3: ওই ম্যাডামের হাত ছাড় শয়তান,
4: যার গায়ে কখনো কাক হাগু করেনি তার গায়ে তুই হাত দিয়েছিস।
2: আরে এইটা আবার কোন মুভির কোন হাজির এলো?
5: তুলাস দশ সালে
6: বস কই ধরুম,
5: আরে বেটা জানে মন চাহিনে ধর,
7: কেচকি মাইর মাইল রে রে, আল্লাহ কহিনে দিয়ে মারছে আবার, আল্লাহ কি মাইর মারছে রে, মইরা যাবে জিরে, এমনি করে মারিস না।
1: আপ জীবন একটু আস্তে মারো, ওদের হাড্ডিগুটি ভেঙে গেলে পুলিশ আবার আমাদেরকে ধরে নিয়ে যাবে।
4: যা আজকে তোকে ছেড়ে দিলাম, আর কোনোদিন যদি ম্যাডামের দিকে চোখ তুলে তাকাস তো চোখ দুটো তুলে আমি মার্বেল খেলবো, বুঝলি, মার্বেল খেলবো।
3: শালা মারবো এখানে, লাশ পড়বে, লাশ পড়বে এখানেই।
8: আজকে মাত্র 11 জন ছিলাম, তাই পারলাম না, নেক্সট দিন অতিরিক্ত খেলোয়াড় নিয়ে আবো, তারপর তোরে ফ্রাই করে খাবো।
4: যা ভাগ, কারণ বাজারে মরা মুরগি পাওয়া যায়, ফ্রাই করে খাস, শক্তি হবে, গেলি?
1: জীবন,
0: ম্যাডাম আপনি আমার গায়ের উপর উঠে যাচ্ছেন কেন?
1: ছেলেটা কিচ্ছু বুঝে না।
9: নার্গিস আমাদের দাওয়াত দিবি না?
10: খাওয়াতে হবে কিন্তু।
1: উফ যা দুষ্টামি করিস না। আর লিজা শান্তা পপি টাটা, আবার কথা হবে, ফোন দিবনি, হ্যাঁ বাই বাই। বাবা তুমি যেভাবে মারপিট করলে একেবারে জ্যাকি চ্যাং, তুমি ব্যথা পাওনি তো?
0: না ম্যাডাম, অনেক আরাম পেয়েছি, খুব ভালো লেগেছে।
1: তাই? হাউ সুইট। ওকে জীবন বাই। জীবন বাসায় গিয়ে মিস কল দিও, আমি কল ব্যাক করবো। হাউ সুইট, বাই বাই।
0: ওকে ম্যাডাম।

0: জানো আজ কলেজে কি হয়েছে? জীবন একাই 11 জনকে মেরে ফুটবল বানিয়ে ফেলেছে, একেবারে মেসি আর নেইমারের মতো খেলেছে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, মাংস রান্না করেছো বুঝি? হাউ সুইট। আমি শাওয়ার নিয়ে আসছি, তুমি লাঞ্চ রেডি করো। ওকে,
1: সারের দরে কোন লাগে, ম্যাডামে প্রেমে পড়ছে।
2: আমি আগেই জানতাম এমন কিছু হবে। ভালোবাসার ক্ষেত্রে মেয়েটা বেশি উদার, জাতপাতের হিসেব নেই, শুধু প্রেমে পড়ে।
3: মা, মা কোথায় তুমি? আমি হাত মুখ ধুয়ে আসছি, ভাত রেডি করো।
0: এ কি তোর এই অবস্থা কেন? মুখ লাল হয়ে আছে কেন রে বাবা? কেউ কি সটকা না মারছে?
3: কিছু না মা, একটু মারামারি করেছিলাম।
0: কি বলিস, দেখি দেখি ব্যথা পাসনি তো?
4: এ কি তোর শার্টে মেয়েদের ঝুমকা কেন রে?
3: মা, এই ঝুমকা আমার মনে ছন্দ তোলে, ওই ছন্দ আমার হৃদয়ের সবগুলো ব্লক খুলে দিয়েছে মা।
4: জীবন।
3: কিন্তু মা, এ আকাশ কুসুম কল্পনা, বন্ধু পরিবহন আর তুরাগ পরিবহনে চড়ে মার্সিডিস গাড়িতে চলার স্বপ্ন দেখতে পারি না মা। আমি ফ্রেশ হয়ে আসি মা, খাবার দাও।
4: মাবুদ, আমার পোলার আশা পূর্ণ কইর।
0: যাক বাবা, বাঁচা গেল, অনেক ফ্রেশ লাগছে। এসি রিমোটটা কোথায়? এই তো পেয়েছি। ওয়াও, সবগুলো ড্রেস না এত জোস, এই ড্রেসটা কি সুন্দর ফিটিং হয়েছে। ইস, যদি জীবন দেখতো। ওফ, এখনো কেন ছেলেটা মিসড কল দিল না, ভালো লাগে না।

0: হ্যালো
1: হ্যালো
0: জীবন
1: জি ম্যাডাম
0: আচ্ছা শোনো কাল না আমার ভার্সিটি নেই তুমি দুপুরে চলে আসবে
1: ম্যাডাম কোথায় যাবেন
0: তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে
1: কি কথা ম্যাডাম
0: এখন না কালই বলবো বাই
1: ওকে ম্যাডাম

0: Hello?
1: Hello?
0: Sheikh, Arif Khan is speaking. Hello, Sheikh.
1: Khan, where is that? Where is the Saman? Can you tell us?
0: Cool down, man. Cool down. I know that.
1: The Al-Mandi is Al-Kashbiya. The Al-Sbu Al-Mukbil. Can you tell us? Let us know.
0: Listen, Sheikh. Hello? Sheikh. জীবন ভীষণ ঝামেলার মধ্যে আছি। তারপর বলো, কেমন চলছে তোমার ডিউটি?
2: জি স্যার, ভালো। ম্যাডাম একটু বাইরে যাবে, আসতে বলেছিল।
3: ড্যাডি, মাই সুইট ড্যাডি। ড্যাডি শোনো না, আজ না বিলকিসের জন্মদিন, আমরা সবাই মিলে ওর বাসায় যাচ্ছি। আর এছাড়া আমাদের পরশুদিন একটা অ্যাসাইনমেন্ট আছে, সেটা নিয়েও আমরা একটু বসব। ড্যাডি, আমার না কিছু টাকা লাগবে, দিবে?
0: Okay, my daughter, hey now, 50,000 taka, happy?
3: Thank you, daddy, thank you, I love you, bye-bye.
0: Okay, sweetheart, best of luck, enjoy.
3: Hi, Jibon, chalo.
4: Dhaka FM 90.4, আপনারা দেখছেন, সরি, শুনছেন জেমস স্কুল পরিচালিত বাংলা চলচ্চিত্র হৃদয়পুরে ছাড়খার। এখন বিরতি।
5: স্যার আসবো?
6: আসুন।
5: জি স্যার, স্যার ডেকেছেন। স্যার
6: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
5: জি স্যার।
6: সেটা কেন হলো না?
5: না স্যার, মানে স্যার,
6: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
5: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
6: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
5: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
6: তাহলে কি এভাবেই চলবে?
7: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Service United, International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
3: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: ম্যাডাম, আপনার ড্রেসটা না অনেক সুন্দর।
1: শুধু ড্রেসটাই সুন্দর, আমি সুন্দর না?
0: আপনিও সুন্দর। কোন দিকে যাব?
1: ফিউচার পার্কে চলো।
0: ওখানে কি?
1: ওখান থেকে তোমাকে ড্রেস কিনে দেব।
0: ম্যাডাম, ড্রেসের সাথে আমাকে একটা বেল্ট আর একটা লাল মোজা কিনে দিলে অনেক ভালো হতো।
1: কিনে দেব, সব কিনে দেব। চলো আমরা যাই।

0: বড় শোরুম আমার জিন্দগিতে দেখি নাই।
1: আচ্ছা ভাইয়া, আমাকে ওই যে রেড কালারের টি শার্ট টা দেখান, রেড রেড না না রেজার পাশের টা, ওকে। ব্লু রঙের শার্ট, ওকে। আর এই প্যান্টটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এই প্যান্টটা। আর ওই যে পারফিউম ওই সেকশনে, আচ্ছা ঠিক আছে চলো আমরা ওই সেকশনে যাই পারফিউমের জন্য। অ্যাডিডাসের পারফিউম আছে, হ্যাঁ হ্যাঁ এইটা এটা এটা, ওকে। আচ্ছা শোনো জীবন, যাও এগুলি রাখো, তোমার বেল্ট তোমার লাল মোজা সব আছে, যাও একটু ট্রায়াল দিয়ে আসো, ঠিক আছে?
0: ম্যাডাম, আমাকে শাহরুখ খানের মতো লাগছে না?
1: ওয়াও, হাউ সুইট।

0: কোথায় হারিয়ে গিয়েছিলে?
1: না ম্যাডাম, কিছু না, একটু স্বপ্নে হারিয়ে গিয়েছিলাম।
0: চলো।
1: ম্যাডাম, এবার কোন দিকে যাব?
0: সোজা হাতির ঝিলে।
1: হাতির ঝিল? ওখানে আবার কি?
0: বুদ্ধ একটা, কিচ্ছু বোঝে না। ড্রাইভ স্লোলি। জীবন এখানেই রাখো।
1: ওকে ম্যাডাম।

0: এমন কি জরুরি কথা বলে ফেলুন।
1: জীবন, আজ থেকে আর আপনি নয়, বলো তুমি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি জীবন, বলো তুমি আমাকে ভালোবাসো না?
0: ম্যাডাম, প্লেন যাচ্ছে, শব্দ হচ্ছে, প্লেনটা যাক তারপর বলছি।
1: বলো তুমি আমাকে ভালোবাসো না?
0: তা হয় না ম্যাডাম, আমি কে আর আপনি কে? আমি বামুন হয়ে চাঁদে হাত দিতে পারি না। তাছাড়া ম্যাডাম, রিক্সার মধ্যে মোটর লাগালেই তা গাড়ি হয় না। স্বপ্ন অনেক সুন্দর ম্যাডাম, হাতির ঝিলের মতো, কিন্তু বাস্তবতা অনেক কঠিন, ঢাকার জ্যামের মতো।
1: আমি কিচ্ছু শুনতে চাই না। আমরা দুজন দুজনকে ভালোবেসে চীনের প্রাচীর ভেঙে ফেলবো।
0: চীনের প্রাচীর ভেঙে? আমি চাইনিজদের মনে কষ্ট দিতে চাই না। আমি তোমাকে ভালোবাসি নার্গিস। আই লাভ ইউ নার্গিস, লাভ ইউ।
1: ও আই লাভ ইউ টু জীবন। ও আই এম সো হ্যাপি, হাউ সুইট। চলো আজকে তোমাকে নিয়ে আমি পার্টিতে যাব।
0: ওকে, তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে, তওবা তওবা, দিলে জখম এলো উহু আহা, একি চরম এলো উহু আহা।
1: জীবন কিছু বলো না। জীবন চলো ভেতরে চলো, আজকে তুমি আমার সাথে সালসা ড্যান্স করবে।
0: কি বলেন, আমি তো নাচতে জানি না।
2: অ্যাক্টিভেট ড্যান্স মোড কাউন্টডাউন 5 4 3 2 1।
3: আরে নার্গিস, তুমি আনকালচারড বডিগার্ডকে নিয়ে ক্লাবে আসছো?
1: ও শাট আপ, আমার পথ ছাড়ো।
3: আমরা ভালো করে ছেলে, সব জায়গায় মারামারি করি না, যাও মস্তি করো।
1: জীবন এদিকে আসো। এক্সকিউজ মি, আমাকে এক প্যাক রেড ওয়াইন। আর জীবন তুমি কি নিবে?
0: নার্গিস, এক গ্লাস আখের রস হলে খুব ভালো হতো।
1: ও হাউ সুইট, কি যে বলো না। এক্সকিউজ মি, আর একটা কোল্ড ড্রিঙ্কস। Cheers. Love you, Jimon.

0: নার্গিস চলো চলে যাই, আমার দমটা বন্ধ হয়ে আসছে এখানে। নার্গিস এসব ঠিক না, তুমি ভালো ঘরের মেয়ে, সমাজের প্রতি তোমার একটা দায়িত্ব রয়েছে, চলো প্লিজ চলো বের হয়ে যাই প্লিজ নার্গিস।
1: ও জীবন, আজকে নীতি কথা বাদ দাও তো, আজ আমাদের ভালোবাসার জন্মদিন, দিনটাকে হৃদয়ের ডায়েরিতে লিখে রাখতে চাই।

0: থ্যাংকস জীবন, এত সুন্দর একটা মুহূর্ত আমাকে দেবার জন্য। রাত হয়ে গেছে, চলো আমরা যাই।
1: নার্গিস, তোমাকেও অনেক ধন্যবাদ। আমি স্বপ্নেও কখনো কল্পনা করতে পারিনি এরকম একটা মুহূর্ত পাবো। লাভ ইউ নার্গিস।

0: কি বাতেন, মুখটাকে এমন পেঁচার মতো করে রেখেছিস কেন? কি হয়েছে
1: স্যার? এই কথা আমার কেম কম স্যার, আফায় আফায় মনে হয় জীবন বেয়ার প্রেমে পড়ছে বুঝলেন স্যার। হেদিন গো হেদিন গো স্যার, আফ আর আফ এক গো গোলাপ ফুল দেখছি স্যার।
0: চপ, একদম চপ
1: স্যার। ওই সপ না স্যার, এটা সুপ।
0: ওই হলো ব্রেইন খাটা, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। জীবন আমার ব্যবসার ধরন কিছুটা হলেও বুঝে ফেলেছে, আর তাছাড়া জীবনকে মারলে আমার মেয়েটাও তো মরে যাবে।
2: হ্যালো আঙ্কেল, কেমন আছেন? নার্গিস কোথায়?
0: ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম মাই সন। এ তো দেখছি মটর না ছাড়তেই পানি। লন্ডন থেকে কবে ফিরেছো?
2: আজই ফিরলাম আঙ্কেল। আপনাকে টেনশন মনে হচ্ছে।
0: আর বলো না বাবা, মেয়ে বড় হলে তো একটু চিন্তা করতেই হয়।
2: কি যে বলেন আঙ্কেল, নার্গিসের জন্যই তো লেখাপড়া কমপ্লিট না করেই ফিরে এলাম। আমাদের বিয়ের তারিখটা ফিক্স করে ফেলুন আঙ্কেল।
0: একটু ওয়েট করো জামশেদ, নার্গিস ছোট একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছে।
2: ও আঙ্কেল, কি বলেন এটা? আমার সুইটার এখন কোন হসপিটালে আছে?
0: তোমাদের নিয়ে আর পারি না, নার্গিস জীবনের প্রেমে পড়েছে।
2: হোয়াট ইজ লাইফ?
0: তোমার পথের আবর্জনা জীবনকে আগে সরিয়ে দাও, তারপর সব হবে।
2: আঙ্কেল, নার্গিসকে পেতে প্রয়োজনে সুইপার হয়ে শহরের সব আবর্জনাই আমি ডিলিট করে দিতে পারি। আই ওয়ান্ট হার উইথাউট এনি কস্ট।
0: আমার সংসার ধ্বংস হয়ে গেছে।
1: স্যার এটা ধ্বংস না স্যার, এটা হইবে ধ্বংস।
0: ওই হলো
3: একি নার্গিস, তুমি আমাদের বাড়িতে চলে এসেছো,
4: হাউ সুইট।
3: মা মা বলো তো কে আসছে?
4: আমি এত বোকা না, তোর শার্টে যে ঝুমকা পাইছিলাম সেদিন, সেই ঝুমকার মালিক। আমার পোলার পছন্দ আছে, কি সুন্দর ফরমালিন মুক্ত ল্যাংরামের মতো চেহারা। মা ভেতরে আসো বসো।
5: এত মজার মুড়ির মোয়া আর লাড্ডু কখনো খাইনি।
4: একি মা, তোমার চোখে পানি।
5: টাকা বাড়ি গাড়ি আভিজাত্যের মধ্যে মানুষ হয়েছে, কিন্তু এরকম আদর ভালোবাসা পাইনি। মা এক গ্লাস পানি দেবেন প্লিজ।
3: একি নার্গিস, তোমার মা চলে আসছে।
5: মা
4: সারা জীবন মিনারেল ওয়াটার খেয়ে বড় হয়েছ, এখন নর্মাল পানি খাচ্ছ, খুব ভালো। আমার মেয়ের এত বড় রাজকপাল, হাঁস পালবে, মুরগি পালবে, কাপড় কাচবে, ঘর ঝাড়ু দেবে।
6: খামোশ, মুখ সামলে কথা বলুন, এটা ভদ্রলোকের বাড়ি।
5: কি এত বড় স্পর্ধা?
7: মিসেস খান,
3: এই হাত আমি ভেঙে দিতে পারতাম কিন্তু দিলাম না, কারণ এই হাত দিয়েই তো মেয়ের জামাইকে আশীর্বাদ করবেন।
5: জামশেদ, বাতেন কে কোথায় আছিস? নার্গিসকে নিয়ে চল, আর এই ছোট লোকটাকে শিক্ষা দিয়ে দে।
2: শালা কামলা, তুই আমার লাভকে ছিনিয়ে নিতে চাস? তোকে আজকে তুই আমার দাঁত মেরেছিস, ভাগ্যিস নিচে মারিসনি।
3: ঠিকই আছে, ঠিকই আছে।
5: নার্গিস,
3: নার্গিস, নার্গিস।

0: জীবন, তোর কপালে রক্ত। বাবা বাবা, তুই নার্গিসকে ভুলে যা বাবা, তেলে আর জলে কখনো একসাথে মিলে না।
1: ওরা আমার নার্গিসকে হৃদয়ের শোরুম থেকে কেড়ে নিয়ে গেছে মা, আমি কি নেবাসবো মা।
0: বাবা, সত্যিকার ভালোবাসা শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়।
1: মা,
0: জীবন, বাবা, বাবা কই যাচ্ছিস বাবা? জীবন যাস নে বাবা, যাস নে বাবা।

0: জীবন, তুমি কোথায়? ওরা আমাকে বিদেশে তালা দিয়ে রুমে বন্দি করে রেখেছে, তুমি আমাকে সুইচ করে নিয়ে যাও।
1: আরিফ খান, আমি আসছি। পৃথিবীর কোন মাধ্যাকর্ষণ শক্তি আমাকে আর আটকে রাখতে পারবে না। নার্গিস, আমি চলে এসেছি। আরিফ খান, আমার কলিজা কই?
2: আমি জানতাম তুই আসবি। সামান্য একজন ড্রাইভার, সিএনজি পাম্পের ধর্মঘট হলে পেটে হাত দিয়ে বসে থাকিস, বামুন হয়ে চাঁদে হাত দিয়েছিস।
1: মিস্টার খান, চাঁদ যদি বামুনের পায়ের কাছে এসে গড়াগড়ি খায় তাহলে বামুনের কি করার থাকে? নার্গিস আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে।
2: ইম্পসিবল। নার্গিস সোনারগাঁও হোটেলে সাঁতার শিখেছে, এ হতেই পারে না। তোর কত টাকা চাই বল? কত টাকা দিলে আমার মেয়েকে তুই ভুলে যাবি বল?
1: টাকা দিয়ে আমাকে কিনতে পারবেন না। আমার ভালোবাসা রানা প্লাজা নয় যে ধাক্কা দিলে পড়ে যাবে। আমি ওয়ান পিস, টু পিস পাবেন না।
2: জামশেদ, বাতেদ, বিয়াদবটাকে কিছু বল।
3: শালা, গাড়ির মালিক হতে চাস? চিন্তা দাফন করে দেবো।
4: হালার কো হালা, তোরে বড়িকে আবার বানাই হবে সস দিয়ে খামু। বোঝ,
1: মুখ সামলে কথা বল।
5: বুলছে কি রে ওই শালাকে? ধর, চাপের নাম বাপ, তোকে করবো না আর মাপ। ইয়া
1: ইয়া ইয়া ইয়া।

0: ঘুষি মারছে কি করে রে? ওরে আল্লাহ, হুঁক আইছে তো দেখছি একে, ময়ের হুঁক লাগা যাবে দিয়ে অমনি করে ঘুষি মারছে সে ছেলে লেগে। আল্লাহ পিছে না মেরে সাইডে মার, দম বন্ধ হয়ে যাবে ওর। আল্লাহ
1: জীবন,
2: আরে বেকুব, এখন ভালোবাসার টাইম নেই, আগে পালা।
3: ওই যে কার যেন একটা মোটরসাইকেল পড়ে আছে, চলো ওইটা নিয়েই ভাগি।
1: আস্তে চালা, পড়ে যাব।
2: আরে কাঁথা, আস্তে চালালে তো তোমার বাবা জামশেদ আর পাতেন আমাদেরকে ধরে ফেলবে, জোরে টান।
1: আচ্ছা ঠিক আছে, জোরে চালাও।

0: ওয়াও জীবন, হাউ সুইট! আমরা কোথায় চলে আসলাম? চারিদিকে সাদা বরফ, কি ঠান্ডা! একি, আমরা এভারেস্টের চূড়ায় চলে এসেছি। ওয়াও জীবন! আচ্ছা জীবন শোনো না, আমাদেরকে কেউ স্বীকৃতি দিবে না?
1: আরে পাগল, তোমার বাবা আমাদের ভালোবাসার স্বীকৃতি দেয়নি, আর এখানেও আমরা স্বীকৃতি পাবো না।
0: কেন জীবন?
1: কারণ আমরা শর্টকাট ওয়েতে চলে এসেছি।
0: তাই বুঝি? আচ্ছা শোনো না, আমার একটা স্বপ্ন কিন্তু তোমার পূরণ করতেই হবে।
1: বুঝতে পেরেছি।
0: ওয়াও, হাউ সুইট, লাভ ইউ। জীবন।

0: মজা লাগে, লাগবই তো, কানে যে ঢাকা এফএম।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: প্রায় সবকিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
5: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666। শুনছেন ঢাকা FM 90.4।
1: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আম্বারাইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারাইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারাইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে। জয়েন করে লাইন কিন্তু

X Nation. আপনার শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199966। শুনছেন ঢাকা FM 90.4।

0: শান্তি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা FM টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি?
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান শুনে শুনে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: টাইম চেক, এখন সময় রাত ১২টা।
1: সবার সাথে ৯০.৪

0: গরমে নাজেহাল অবস্থা, আমার একটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো, চলো এখনি।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুকাটা আর গান সুরে সুরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: শোরুমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: কবে যাব পাহাড়ে, আহারে আহারে।
2: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
3: দূর, আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
4: তাই তো, তাকে তো দেখছি না।
2: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে।
4: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199666।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: দূর, আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।